আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার স্বাধীনতা দিবসের আগে আইএসআই সমর্থিত জঙ্গি গোষ্ঠীর একটি বড় চক্র ভেঙে দিয়েছে, আটক 250-এরও বেশি। সরকার ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিমের আওতায় আরও 31টি আবেদন মঞ্জুর করেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ নতুন জাতীয় কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেছেন। কাতার থেকে ভারতের মধ্যে ইউপিআই ভিত্তিক অর্থ প্রেরণ ব্যবস্থার সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গের বীরভূমে তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের পিভি সিন্ধু মহিলাদের সিঙ্গলসের এবং তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ জুটি ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার স্বাধীনতা দিবসের আগে আইএসআই সমর্থিত জঙ্গি গোষ্ঠী শাহজাদ ভাট্টির সঙ্গে যুক্ত একটি চক্র ভেঙে দিয়েছে। সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত 200-এর বেশি ব্যক্তিকে গ্রেপ্তারের মাধ্যমে তাদের বিভিন্ন হামলার পরিকল্পনাও ভেস্তে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেন, নিরাপত্তা বাহিনী 14টি রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে। আইএসআই সমর্থিত শাহজাদ ভাট্টি গোষ্ঠীর সঙ্গে যুক্তদের সন্ধানে পাঞ্জাব সহ 14টি রাজ্যে গত 12 আগস্ট তল্লাশি চালিয়ে 253 জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে রাজ্যগুলির এসটিএফ এর সঙ্গে যৌথ অভিযানে এদের আটক করা হয়। বিভিন্ন জায়গায় গ্রেনেড, আইইডি এবং পেট্রোল বোমা হামলার সঙ্গে এরা যুক্ত বলে অভিযোগ উঠেছে। পুলিশ প্রতিরক্ষা ব্যবস্থা, ধর্মীয় স্থানগুলিতে হামলার পরিকল্পনা এবং সেই লক্ষ্যে তারা নজরদারি চালাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। সবচেয়ে বেশি 62 জনকে আটক করা হয়েছে উত্তরপ্রদেশ থেকে, দিল্লিতে 51 জন, জম্মু কাশ্মীর থেকে আটকের সংখ্যা 2। সরকার ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিম ECMS এর আওতায় আরও 31টি আবেদন মঞ্জুর করেছে। এর মধ্যে তামিলনাড়ু থেকে 7টি এবং মহারাষ্ট্র ও হরিয়ানা থেকে 6টি করে আবেদন এসেছে। এর জন্য বিনিয়োগ করা হবে 7,877 কোটি টাকা। এর ফলে 9,500-এর বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে আবেদনকারীদের হাতে অনুমোদন পত্র তুলে দেন। স্পিকার ও মাইক্রোফোন, অপটিক্যাল

0: ট্রান্সসিভার, ক্যাপাসিটর ও কয়েল সহ বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য আবেদন জানানো হয়েছিল। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ নতুন জাতীয় কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেছেন। তালিকায় জায়গা পেয়েছেন পশ্চিমবঙ্গের দুজন। বিজেপির নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন মনোজ টিক্কা। বিজেপির নতুন সর্বভারতীয় সহসভাপতি হয়েছেন ডক্টর মধু ছন্দাকর। সর্বভারতীয় সহসভাপতির তালিকায় রয়েছেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া, তীরথ সিং রাওয়াত, রাম মাধব, বৈজয়ন্ত সিং পান্ডা সহ মোট 13 জন। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীয়ূষ গোয়েলকে জাতীয় কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। 8 জন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তালিকায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী স্মৃতি ইরানি। একাধিক মোর্চার নেতৃত্বের নামও ঘোষণা করেছেন শ্রী নবীন। ডক্টর হেমাঙ্গ যোশীকে যুব মোর্চার, রূপকুমার চৌধুরীকে মহিলা মোর্চার এবং বংশীলাল গুর্জারকে কৃষক মোর্চার সভাপতির পদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির নতুন দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, নবনিযুক্ত এই দল সাংগঠনিক অভিজ্ঞতার ভিত্তিতে বিজেপিকে আরও শক্তিশালী করবে এবং মানুষের স্বার্থে কাজ করবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনও তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। কর্মীবর্গ, জন অভিযোগ এবং পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রশাসনিক ও সামাজিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সরকার পেনশন ব্যবস্থাকে সহজতর করছে। নতুন দিল্লিতে আজ এক অনুষ্ঠানে জাতীয় অনুভব পুরস্কার প্রদান করে তিনি বলেন, পরিবারের কন্যা সদস্যদের কথা মাথায় রেখে পারিবারিক পেনশনের নিয়মবিধিরও পরিবর্তন করা হয়েছে। পরিষেবা আরও উন্নত করার বিষয়ে পেনশন প্রাপক ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিজেদের পরামর্শ সরকারের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
1: भारत सरकार में सेवानिवृत्ति या पेंशनर्स की संख्या जो काम करने वाले कर्मचारी हैं वर्किंग एम्प्लॉय उससे कहीं अधिक है। रिटायरमेंट हैपनिंग एट द एज ऑफ 60 व्हेन द लाइफ स्पैन हैज गॉन ऑलमोस्ट अप टू 70 सो मोस्ट ऑफ दीज रिटायरिंग कुलीग्स आर इन द प्राइम ऑफ देयर हेल्थ ऑल्सो प्राइम ऑफ देयर एक्सपर्टाइज प्राइम ऑफ देयर एक्सपीरियंस और इसलिए उनको इस तरह से छुट्टी पे न जाने दिया जाए। उनकी सेवाएं उनका योगदान किसी न किसी तरह से राष्ट्र निर्माण के कार्य आए और किस प्रकार आ सकता है ये उनके साथ चर्चा करने का माध्यम बने।
0: কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মী, রাষ্ট্রায়ত্ত 12টি ব্যাংক এবং কেন্দ্রীয় সংস্থার মোট 15 জনকে জাতীয় অনুভব পুরস্কার দেওয়া হয়। এরা প্রত্যেকেই সরকারের বিভিন্ন কাজকর্মের মাধ্যমে জাতি গঠনের কাজে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। নির্দিষ্ট একটি প্ল্যাটফর্মে বিনিয়োগের মাধ্যমে অর্থ উপার্জনের দাবি করে সমাজমাধ্যমে বিদেশমন্ত্রী ডক্টর এইচ জয়শঙ্করের ছড়িয়ে পড়া একটি ভিডিও মিথ্যে বলে জানিয়েছে সরকার। ওই ভিডিওতে দাবি করা হয়েছে, 22,000 টাকা বিনিয়োগ করে নাগরিকরা দৈনিক 80,000 টাকা এবং প্রতি মাসে 25 লক্ষ টাকারও বেশি। এই ভিডিও সম্পূর্ণ ভুয়ো এবং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কাতার থেকে ভারতের মধ্যে ইউপিআই ভিত্তিক অর্থ প্রেরণ ব্যবস্থার সূচনা হয়েছে। এর মাধ্যমে কাতারে ডাক পরিষেবা ব্যবহার করে সেদেশের গ্রাহকরা ভারতের যে কোনো ইউপিআই সংযুক্ত ব্যাংকের অ্যাকাউন্টে অর্থ প্রেরণ করতে পারবেন। ভারতের যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, এই পরিষেবা ব্যবহার করে কাতারে বসবাসকারী ভারতীয় জনগোষ্ঠীর মানুষ ও তাঁদের পরিবার সহজে এবং নিরাপদে ভারতে অর্থ প্রেরণ করার সুবিধা পাবেন। ভারতীয় ডাক ব্যবস্থার ডিজিটাল পরিকাঠামোর সঙ্গে সীমান্তের ওপার থেকে অর্থ প্রেরণের এই উদ্যোগ সংশ্লিষ্ট সকলের জন্য সুবিধাজনক হবে বলে মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। এদের মধ্যে 5 জন মেঘালয় ও 3 জন আলিপুরদুয়ারের বাসিন্দা। এখনও হাসপাতালে ভর্তি 7 জন, এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে 28 জনকে। ফরেন্সিক দল হোটেল থেকে নমুনা সংগ্রহ করেছে।

0: দিতে বলা হয়েছে। তার ভিত্তিতেই হোটেল বা লজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। তার ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন শ্রী মোদী। জনগণনা প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের যেসব পরিবার স্বগণনা পোর্টালের মাধ্যমে তথ্য জমা দিতে পারেনি, গণনাকারীরা তাদের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ জনগণনা কার্য নির্দেশালয়ের অধিকর্তা নিখিল পবন কল্যাণ জানিয়েছেন, রাজ্যে 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত ডিজিটাল স্বগণনা ব্যবস্থার মাধ্যমে তথ্য প্রদানের সুবিধা চালু করা হয়। এরপর গতকাল শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ, চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত। যেসব পরিবারে স্বগণনার মাধ্যমে তথ্য জমা দেওয়া হয়েছে তাদের শুধুমাত্র একটি প্রমাণপত্র দিতে হবে। অন্যদিকে যারা তথ্য জমা দিতে পারেননি তাদের সেন্সাস 2027 HLO অ্যাপ ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হবে। ওমানের সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে বলে ইরান জানিয়েছে। তেহরানে সাংবাদিকদের ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, জাহাজ চলাচলের রুট নিয়ে দুপক্ষের সমঝোতা হয়েছে। পাকিস্তানে বন্যা দুর্গতদের আবাসন নির্মাণের বরাদ্দ অন্য খাতে ব্যয় করা সংক্রান্ত সেদেশের সরকারের সিদ্ধান্তে বিশ্বব্যাংক গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। পাকিস্তানের গণমাধ্যম সূত্রে জানা গেছে, বালুচিস্তানের বন্যা দুর্গতদের জন্য বহু কোটি টাকার আবাসন তহবিল পরিকাঠামো ক্ষেত্রে ব্যবহার করা হলে সংশ্লিষ্ট প্রদেশের মানুষের দুর্দশা বৃদ্ধি পাবে বলে বিশ্বব্যাংক জানিয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় 1,19,000 পরিবারের জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে। ভারতের পিভি সিন্ধু BWF বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। নতুন দিল্লিতে আয়োজিত এই প্রতিযোগিতায় আয়ারল্যান্ডের সোফিয়া নোবেলকে 21-7, 21-11 পরাজিত করেন সিন্ধু। এদিকে মহিলাদের ডাবলসে ভারতের তৃষা জলে এবং গায়ত্রী গোপীচাঁদও দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। MR অর্জুন ও হরিহরন আমসাকারুকনান পুরুষদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার স্বাধীনতা দিবসের আগে ISI সমর্থিত জঙ্গি গোষ্ঠীর একটি বড় চক্র ভেঙে দিয়েছে, আটক 250-এরও বেশি। সরকার ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিমের আওতায় আরও 31টি আবেদন মঞ্জুর করেছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে।
2: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
3: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
2: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
3: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
2: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
4: আপনি আপনার শরীরে HIV আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের ICTC-তে।
5: জেনে রাখুন, শুধুমাত্র HIV সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, HIV সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে HIV সংক্রমণ হতে পারে।
4: সুতরাং HIV প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
5: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
4: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
5: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। রাত 8টায় শুনবেন হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান এবং 8:30 আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 9:15 গজল বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 9:30 বিশেষ অনুষ্ঠান কৃষ্টি ও সৃষ্টি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রবীন্দ্রসঙ্গীত 10:10 লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা 10:30।

আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হলো। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের পরবর্তী অনুষ্ঠান সূচি। রাত 8টায় হাওয়া মহল, 8:15 চিত্রলোক, 9টায় আপকে লিয়ে, 9:30 আজকে ফানকার, 10টায় ছায়াগীত, 10:30 ঢালতেই যায় রাত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, সান হিউজ সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, বীরভূমের তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পুরুলিয়ার মানবাজারে 1,173 কোটি টাকা ব্যয়ে নির্মিত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেছেন। তাঁত দ্রোগটার মতো বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের প্রসারে পিএম সেতু প্রকল্পের আওতায় বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী জানিয়েছেন। জনগণনা প্রক্রিয়ায় রাজ্যের যেসব পরিবার স্বগণনা পোর্টালের মাধ্যমে তথ্য জমা দিতে পারেনি, গণনাকারীরা তাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। একটানা ভারী বৃষ্টিতে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত, পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতির অবনতি। ডুরান্ড কাপ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট সেমিফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। বীরভূমের তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা আরও বেড়ে হয়েছে 9। এদের মধ্যে 5 জন মেঘালয় ও 3 জন আলিপুরদুয়ারের বাসিন্দা। এখনও হাসপাতালে ভর্তি 6 জন, এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে 28 জনকে। দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী আজ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ওই হোটেলের এমার্জেন্সি গেটে তালা ঝোলানো ছিল, ফলে মানুষ বেরোতে পারেনি। তারাপীঠে যে প্রায় 400 হোটেল রয়েছে সেগুলি কিভাবে পারমিট পেল সেই প্রশ্ন তোলেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে তার এ ব্যাপারে ভিডিও কলে কথা হয়েছে বলে মন্ত্রী জানান। এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ফরেন্সিক দলও হোটেল থেকে নমুনা সংগ্রহ করেছে। এর প্রেক্ষিতে জেলা শাসক তারাপীঠের প্রত্যেক হোটেলে ফায়ার অডিটের নির্দেশ দিয়েছেন। রামপুরহাটের মহকুমা শাসকের নেতৃত্বে 9 সদস্যের একটি বিশেষ অডিট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মূল দায়িত্ব তারাপীঠের প্রত্যেকটি হোটেল, লজ, গেস্ট হাউস, হোমস্টে এবং তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের অন্তর্ভুক্ত প্রতিটি নির্মাণের ফায়ার অডিট করা। সেখানে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা বা ফায়ার লাইসেন্স পুনর্নবীকরণ হয়েছে কিনা তা খতিয়ে দেখতে কমিটিকে 15 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তার ভিত্তিতে হোটেল বা লজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
1: আমরা চাই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা ফায়ার সেফটি ব্যবস্থা তৈরি করতে, যার ফলে এই ধরনের দুঃখজনক ঘটনা যাতে আর না হয়। আমরা ইমিডিয়েট বৈঠকে বসছি, এখানকার যারা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন আছে তাদেরকে ডাকা হচ্ছে, আর ফায়ার অডিট হবে এবং ব্যবস্থাও হবে, এবং এর সাথে যারা যারা জড়িত তাদের কড়া শাস্তি হবে।

0: শ্রী শুভেন্দু অধিকারী অগ্নিকাণ্ডে মৃতদের তালিকা দ্রুত তৈরি করার নির্দেশ দিয়েছেন। ত্রাণ উদ্ধার কাজে যাতে কোনো রকম গাফিলতি না হয় সে বিষয়ে প্রশাসনকে সতর্ক করা হয়েছে। তিনি আজ রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহাকে বারবার ফোন করে পরিস্থিতির বিস্তারিত খোঁজ খবর নেন। বীরভূমের পুলিশ সুপারকেও মুখ্যমন্ত্রী ফোন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেন। তাঁর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন শ্রী মোদী। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তারাপীঠের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন। শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, পূর্বতন সরকারের আমলে যত্রতত্র এই ধরনের হোটেল গজিয়ে উঠেছিল, বর্তমান সরকার এর বিরুদ্ধে যথাসম্ভব ব্যবস্থা নেবে।
1: দেখুন, অত্যন্ত দুঃখজনক ঘটনা, বিগত সরকারের আমলে তারাপীঠে কিভাবে মাশরুমের মতো বিভিন্ন হোটেল গজিয়ে উঠেছে এবং সেই হোটেলগুলোর সুরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছুই সন্দেহের মধ্যে। স্বাভাবিকভাবে সরকার ব্যবস্থা নেবে, আপনারা অপেক্ষা করুন একটু। কিন্তু এটা ঠিক যে এত বড় স্ট্রাকচার হয়ে গেছে, সব যদি নতুন করে করতে হয় তাহলে অনেক ঝামেলা, তার মধ্যে যতটা সম্ভব করা যাবে।
0: আগেই জানানো হয়েছে, আজ ভোররাতে 4তলা ওই হোটেলটিতে আগুন লাগলে দ্রুত তা ছড়িয়ে পড়ে। শ্রাবণ মাসের শেষ সোমবার হওয়ায় হোটেলটিতে বহু পুণ্যার্থী ছিলেন। আগুন যখন লাগে তখন বেশিরভাগই ছিলেন ঘুমন্ত অবস্থায়। শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে। এদিকে আলিপুরদুয়ারের যে তিনজনের তারাপীঠে পুজো দিতে গিয়ে মৃত্যু হয়েছে তারা হলেন সুবীর সাহা, অমিত পাল ও কমল রায়। নিউ টাউন ও তপসিখাতা এলাকায় আজ তাদের মৃত্যুর খবর পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা ইতিমধ্যেই তারাপীঠে রওনা দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, স্বাধীনতার 80 বছর পেরিয়ে গেলেও পুরুলিয়া বাঁকুড়ার মতো এরাজ্যের জেলাগুলিতে মানুষের জলের দাবি মেটাতে না পারা অত্যন্ত দুঃখজনক। তিনি আজ পুরুলিয়ার মানবাজারে জাইকার সহায়তায় পানীয় জল প্রকল্পের উদ্বোধন করে একথা বলেন। জাইকা প্রকল্পের জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতাও ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। প্রায় 1,173 কোটি টাকা খরচে এই প্রকল্পে পুরুলিয়ার 87,271টি পরিবার জনপ্রতি 70 লিটার জল পাবে। বিগত সরকারকে জল জীবন মিশনের আওতায় কেন্দ্রীয় সরকার টাকা দিলেও তা নিয়ে দুর্নীতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন।
2: দুর্নীতি হয়েছে, সঠিকভাবে জল পৌঁছায়নি। আমি সরকারে আসার পরে ভারত সরকারের জলশক্তি মন্ত্রী সিআর প্যাটিলজির সঙ্গে আমরা প্রথমেই চুক্তি করেছি, আগামী দিনে মোট 39,000 কোটি টাকা জল জীবন মিশনে পশ্চিমবঙ্গে কার্যকর করা হবে।
0: কুর্মালী ভাষাকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী জানান, কুর্মী বোর্ডের উন্নয়নের জন্য 50 কোটি টাকা দেওয়া হয়েছে। পরে রঘুনাথপুরে একটি বেসরকারি সংস্থার ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। রাজ্যে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া আজ শুরু হয়েছে। নবান্নে যৌথ সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার ও তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী জানান, আজ থেকে 20 আগস্টের মধ্যে প্রথম দফায় 1,45,00,000 উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে। এই পর্যায়ে মোট 4,350 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা প্রকল্পে রাজ্যের প্রথম রোগী হিসেবে এই প্রকল্পে নিবন্ধিত একজন নাগরিক হাসপাতালে ভর্তি হয়েছেন। বাঁকুড়ার কোতুলপুরের বেসরকারি মেডিকেয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ওই রোগী ভর্তি হয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। উল্লেখ্য, রাজ্যে গতকালই শুরু হয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। তাঁত টোকরার মতো বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের প্রসারে প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়েবিলিটি ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড আইটিআই পিএম সেতু প্রকল্পের আওতায় বিশেষ উদ্যোগ নেওয়া হবে। শিল্পের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ কর্মী গড়ে তোলার ক্ষেত্রেও রাজ্যের ঐতিহ্যবাহী শিল্পাঞ্চলগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী জানিয়েছেন। কলকাতায় কৌশল মন্থন আঞ্চলিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পশ্চিমবঙ্গ মাত্র 2 মাস আগে পিএম সেতু প্রকল্পে যুক্ত হয়েছে, কিন্তু বাংলা পিছিয়ে থাকবে না। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। জনগণনা প্রক্রিয়ায় রাজ্যের যেসব পরিবার স্বগণনা পোর্টালের মাধ্যমে তথ্য জমা দিতে পারেনি, গণনাকারীরা তাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ জনগণনা কার্যালয়ের অধিকর্তা নিখিল পবন কল্যাণ জানিয়েছেন, রাজ্যে 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত ডিজিটাল স্বগণনা ব্যবস্থার মাধ্যমে

0: তথ্য প্রদানের সুবিধে চালু করা হয়। গতকাল শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ। শ্রী কল্যাণ আরও জানান, স্বগণনা পোর্টালে রাজ্যে প্রায় 53 লক্ষ পরিবার তথ্য জমা দিয়েছেন। এর মধ্যে 49 লক্ষ পরিবারের তথ্য সফলভাবে নথিভুক্ত হয়েছে, যা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় সব থেকে বেশি।
1: Our census phase 1 has started on August 1st, everyone of you probably know, and we started with self-enumeration, and after 15 days, on August 15th, we have completed the self-enumeration. I also want to thank the people of West Bengal responding, because the self-enumeration has been launched for the first time, digital enumeration, because every time we only have one option where the enumerator goes and then takes the census. So people have their own self-enumeration where they can give their own data without any other botheration. So they have responded.
0: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ প্রাথমিকভাবে উত্তর উত্তর পশ্চিম এবং উত্তর পশ্চিমে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ড ও বিহারের দিকে অগ্রসর হচ্ছে। একটি প্রতিবেদন,
2: গভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ড ও বিহারের দিকে অগ্রসর হচ্ছে, তবে সকালের দিকে তা কলকাতার কাছে অবস্থান করায় দফায় দফায় কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ সারাদিনে বৃষ্টি হয় এবং বিপর্যস্ত হয় জনজীবন। আজ সকাল 8:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত আলিপুরে 44 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বেশ কিছু জায়গায় জল জমে গেলে পুরসভা তৎপরতার সঙ্গে নিকাশির কাজ শুরু করে। তবে আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন।
3: গভীর নিম্নচাপটি আগামী 24 ঘন্টায় ঝাড়খণ্ডের দিকে ক্রমশ সরে যাবে। আগামীকালকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে এক দুই জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত সতর্কতা। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, এক দু পশলা তীব্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে আজ এবং কাল। 24 ঘন্টা পরে আবহাওয়ার উন্নতি ধীরে ধীরে হবে।
2: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: একটানা ভারী বৃষ্টিতে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত। ডায়মন্ড হারবারে হুগলি নদীর বাঁধের 100 মিটারেরও বেশি অংশ নদী গর্ভে চলে গেছে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনও নিম্নচাপের জেরে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নিয়েছে। পশ্চিম মেদিনীপুরেও পরিস্থিতির অবনতি। মোহনবাগান সুপার জায়ান্ট ডুরান্ড কাপ ফুটবলের সেমিফাইনালে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ কোয়ার্টার ফাইনালে তারা টাই ব্রেকারে 9-8 গোলে জামশেদপুর এফসিকে হারিয়ে দিয়েছে। স্থানীয় সংবাদ 16, পরের খবর 8:10।
4: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। আমরা গান তো শুনবই, তার সাথে সাথে কথা বলে নেব আপনাদের সাথেও। প্রথমেই একটি গানে চলে যাই, তারপর কথা হতে থাকবে আপনাদের সাথে। লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির কণ্ঠে জুয়েল থিপ ছবির গান।

0: আপনারা শুনছেন ছায়াছবির গান নিয়ে লাইভ ফোন ইন অনুষ্ঠান। ফোন করুন 9434076705, এই নম্বরে কথা বলবো আপনাদের সাথে। আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে কোথায় বেড়াতে যেতে বেশি ভালো লাগে। বেড়াতে যেতে আমাদের সবারই ভালো লাগে, প্রতিদিনের কাজের ভিড়ে একঘেয়ে জীবন, একই নিয়মে প্রতিটি দিন প্রায় আমাদের বাঁধা থাকে। তার মাঝে যদি কোথাও একটু বেরিয়ে আসা যায়, কাছে হোক বা দূরে, তা কিন্তু আমাদের কাছে একটা বৈচিত্র্য এনে দেয় জীবনে। আমাদের সাথে রয়েছেন এক বন্ধু, কথা বলে নেব তার সাথে। হ্যালো,
1: নমস্কার, আমি প্রধাননগর শিলিগুড়ি। হ্যালো
0: হ্যালো, আপনার কথা আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো,
1: আমি প্রধাননগর শিলিগুড়ির থেকে বলছি, শুনতে পাচ্ছেন?
0: না, আপনার আওয়াজটা আমি পাচ্ছি না, খুব এতটাই আসতে যে আমি বুঝতে পারছি না। আপনার আওয়াজটা এতটাই আসতে আসছে আমি বুঝতে পারছি না কথাগুলো। হ্যাঁ, এবারে বলুন কোথা থেকে বলছেন, কে বলছেন?
1: আমি প্রধাননগর শিলিগুড়ি থেকে বলছি, গৌরী সরকার।
0: হ্যাঁ হ্যাঁ, গৌরী দেবী।
1: হ্যাঁ, আজকে ঘুরতে যাওয়া,
0: হ্যাঁ, কোথায় বেড়াতে যেতে বেশি ভালো লাগে?
1: ধরেন আমি তো শিলিগুড়িতে থাকি, বেশি দূরে না গেলেও লোকাল অনেক জায়গা আছে আমাদের, একটু মনটাকে চেঞ্জ করার জন্য। চার দেওয়ালের মধ্যে কি আর ভালো লাগে সব সময়,
0: হ্যাঁ
1: না, একটু ঘুরে আশেপাশে তো অনেক জায়গা আছে।
0: ঠিক,
1: শীতের, হ্যাঁ শীতের মধ্যে আমি গেছি অনেক জায়গায়, আমার নাতি মেয়ে জামাই সব ঘুরে এসছি আমরা, ভালো লাগে আমার এরকম একটু ছোট ছোট ট্যুর যেতে ভালো লাগে। খাবার দাবার রেডিমেড খাবার দাবার নিয়ে গেলাম, হ্যাঁ, আর ধরেন ওখানে যা হোটেলে যা খাওয়া দাওয়া হলো হলো। হ্যাঁ, শীতের দিন কিন্তু ভালো লাগে ঘুরতে।
0: বেশি ভালো লাগে কোথায়, পাহাড় না জঙ্গল না সমুদ্র?
1: না, সমুদ্র আগে গেছি বিয়ের আগে, এখানে দার্জিলিং টার্জিলিং সব, গ্যাংটক ফুলশিলিং সব ঘোরা হয়ে গেছে
0: আচ্ছা,
1: আমার এদিকে সব ঘোরা হয়ে গেছে।
0: বাহ,
1: ওদিকে আসামে কামাখ্যাও গেছি, ওদিকে আবার বাবাধামেও ঘোরা হয়ে গেছে, মোটামুটি টুকটাক ঘোরা হয়ে গেছে।
0: আচ্ছা আচ্ছা,
1: হ্যাঁ, সমুদ্র তো, পুরীতে সমুদ্র গেছি, পুরীতেই গেছি আমি ঘুরতে, হ্যাঁ, দীঘায় যাওয়া হয়নি। আর এদিকে তো যে লাটাগুড়ি, তারপরে আরো কি কি সব জায়গা
0: প্রচুর রয়েছে আমাদের উত্তরবঙ্গের চারপাশে।
1: সকালবেলা গেলে রাত্রিবেলা ফিরে আসা,
0: একদম একদম, একটা সুন্দর দিন প্রকৃতির মধ্যে কাটানো যায়।
1: তবে জঙ্গল তো ভালোই লাগে, সবচেয়ে বড় কি প্রাকৃতিক দৃশ্য জঙ্গলটা খুব ভালো লাগে।
0: এর মধ্যে কোথাও গেছেন কি ঘুরতে?
1: না, আমি গত বছর গেছিলাম নেপালে ঘুরতে গেছিলাম।
0: ও আচ্ছা,
1: গাড়ি নিয়ে নাতি নিয়ে গেছে, মেয়ে শাশুড়ি নেপালে ঘুরে আসলাম, জানুয়ারির দিনকে ঘুরে আসলাম, তারপরেই তো ওই যে গন্ডগোল হলো নেপালে, যেটা গত বছরের কথা।
0: আচ্ছা আচ্ছা, তার মানে আপনি মাঝে মাঝে বেরিয়ে পড়েন আর কি?
1: হ্যাঁ হ্যাঁ, আমার ওই নাতি আছে, মেয়ে জামাই নাতি নাতি, মেয়ে শাশুড়ি, আমি তো একা থাকি, ওরা যখন ইয়ে হয় চলো মা, এই ঘুরে আসলাম একটু, নাতি গাড়ি চালায় ব্যাস ঘুরে আসলাম, ভালো লাগে।
0: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, খুব ভালো লাগলো কথা বলে আপনার সাথে। এভাবেই থাকুন, আনন্দে থাকুন।
1: আমি আমি এরকম আনন্দে দিদিভাই থাকতে ভালোবাসি,
0: খুব ভালো।
1: কেন বলেন তো, বয়স হচ্ছে এখন, ওই ঠাকুর দেবতার আনন্দে নিজেকে ভালো রাখার জন্য গান, একটু ওই লোকাল একটু ঘুরতে টুরতে যাওয়া, একটু মানে শরীরে ফিট রাখার জন্য এগুলো করতে লাগে।
0: ঠিক ঠিক,
1: হ্যাঁ, আর ঘরের তো কাজকর্ম আছে,
0: আছে সে তো থাকবেই,
1: রান্নাবাড়ি ঘরের কাজ এগুলো তো আছে, নিজেকে ঠিক রাখার জন্য এগুলো সব মানুষেরই করা দরকার। আমি সেদিন যেমন আমার হাঁটুগুলোর খুব অবস্থা খারাপ, পায়ে ব্যথা। তো দোকানে গিয়ে ওষুধ আনতে গেছি, তো ওষুধের ছেলেটা বলছে, ও কাকিমা তুমি কেমন আছো? আল্লাহ দেখো, যত ওকে পাত্তা দেব ও জেকে বসবে।
0: সেই মনের জোর নিয়ে ভালোভাবে থাকতে হবে। সেই
1: হ্যাঁ, মনের জোর নিয়ে চলতে হবে। ঠিক আছে,
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
1: ঠিক আছে, নমস্কার।

0: চলে যাব পরের গানে, লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির কণ্ঠে আরও একখানি গান শুনে নেব আসলি নকলি ছবির থেকে। গানে যাওয়ার আগে আরও একজন বন্ধু রয়েছেন। হ্যালো,
1: হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার,
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল।
0: হ্যাঁ প্রবীর বাবু বলুন।
1: হ্যাঁ দিদি ভাই, আমার বেড়াতে যেতে কামাখ্যা মন্দির খুব ভাল লাগে।
0: আচ্ছা,
1: এবং চারবার দিদি ভাই আমরা ঘুরে এসেছি। হ্যাঁ আপনার দিদি ভাইকে নিয়ে। হ্যাঁ তো সত্যি করেই ওই ব্রহ্মানন্দ মানে পাহাড়ের মাঝে যে কালে আমাদের বাবা ভোলেনাথ বসে আছে, সত্যি করে ওই জায়গাটা ওই লঞ্চে করে গিয়ে আমার খুব ভাল লেগেছে। এবং এখন রূপওয়ে হয়ে গেছে, কিন্তু রূপওয়েতে আমরা যাইনি, আমরা লঞ্চে করে ওই ব্রহ্মানন্দ নদী গেছিলাম, উমানন্দ। হ্যাঁ উমানন্দ। আর কামাখ্যা মন্দিরে ভোগ, সত্যি করে দিদি ভাই অমৃত ওই ভোগটা। ও বাপরে, আমার তো এত মুখে লেগে আছে যে মায়ের ভোগ, আর তারপরে আপনাদের ওই রাজবাড়ি। হ্যাঁ মানে এইটাও খুব মনোরম জায়গা দিদি ভাই, কুচবিহারে।
0: কুচবিহারের রাজবাড়ি, আচ্ছা আচ্ছা।
1: এবং আপনার দিদি ভাইকে নিয়ে আমি চারবার গেছি দিদি ভাই, এবং আমার মনে প্রত্যেক বাড়ি একবার করে উদয় হয় যে কামাখ্যা যাব বেড়াতে। হ্যাঁ আর এই যে এই সব জিনিস দেখার আছে, এগুলো সত্যি করে মনোরম জায়গা দিদি ভাই আপনাদের। আর শিলিগুড়িতে গেলে চা পাতি তো শিলিগুড়ি থেকে কিনে নিয়ে এসেছিলাম 5 কেজি, 5 কেজি চা পাতি। হ্যাঁ তো এই চা পাতিটা আমাদের এদিকে ওই রকম চা পাতি পাওয়া যায় না। আসামে আপনার ওই ইয়ের থেকেও নিয়ে এসেছিলাম, তো ওর থেকে শিলিগুড়িতে যে চা পাতিটা আর কি খুব ভালো চা।
0: হ্যাঁ আমাদের দার্জিলিং এর চা তো বিখ্যাত।
1: ঠিক ঠিক। তো সেই চা পাতি আমার শ্বশুর মশাই খেয়ে বলেছিল সত্যি চা পাতি চা চাই আছে। তা আমরা সেই জায়গাটা সত্যি করে আপনারা একটা জিনিস ভালো জিনিস খান সেটাও আমরা পাই না দিদি ভাই। এই তো আপনাদের কাছ থেকে আমাদের অনেক মানে আমরা শাকসবজিটা যেরকম ভালো পাই, কিন্তু আপনারা চা পাতিটা খুব ভালো পান দিদি ভাই। তো সেই জায়গাটার থেকে আমার খুব আনন্দ এবং খুব ভাল লাগে। আর দার্জিলিং এও গেছি 4-5 বার, কিন্তু দার্জিলিং এর থেকে আমার মনে হয় কামাখ্যা মন্দিরটা আমার কাছে খুব ভাল লাগে।
0: এবং
1: হ্যাঁ তো সেই জায়গার থেকে মায়ের মন্দিরে এত সুন্দর, এবং সেই ভোর 2টোর থেকে লাইন দিয়েছি দিদি ভাই, সেই লাইনটা সত্যি করে বৃষ্টিতে ভিজে ভিজে লাইন দিয়ে ভোর ওই 7টা সাড়ে 7টার সময় গেট খোলে, তারপরে পুজো দেওয়া, মানে এই যে জিনিসটা এটা বিরাট ব্যাপার।
0: আপনিও ভালো থাকবেন। হ্যাঁ।

0: ছায়াছবির গানের লাইভ ফোন ইন অনুষ্ঠান শুনছেন। আজকের বিষয় ভাবনায় রয়েছে কোথায় যাবেন বেড়াতে, পাহাড় না সমুদ্র। আসলে আমাদের বেড়াতে যাওয়ার এই যে প্ল্যান করা, এটা কিন্তু বেড়াতে যাওয়ার একটা বিশাল পার্ট, একটা বিরাট অংশ। একটা একজন বন্ধু রয়েছেন, কথা বলে নি তার সাথে। হ্যালো,
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
1: আমি সতীর্থনিকেতন সত্যিকর থেকে বিপ্লব কুমার শিকদার বলছি।
0: হ্যাঁ বিপ্লব বাবু বলুন।
1: সৌভাগ্য 452 বারে এই পঞ্চবার পঞ্চমবারের জন্য কলটা ধরতে পারলাম। 452 বারের পরে এই অভিযোগ আমি বিভিন্ন পরিস্থিতিতে বলেছি। কারণটা কি, আপনারা কোনো সময় বেঁধে দেন না। আপনাদের মানে আপনাদের নিজেরা এতই সহনশীলতা যে দু চারজন লোকের মধ্যেই এত কথা সীমাবদ্ধ থাকে, বিষয় ভিত্তিক ছেড়ে অন্য অনেক তো অপ্রাসঙ্গিক আলোচনা, কিন্তু তারা প্রত্যেকে ভালো বক্তৃতা দেন। কি আমি তো উল্টাপাল্টা বলি, আমার বক্তব্য আমি বিশ্বাস করি না, কিন্তু বক্তব্য ভালো হলে হবে না, সময়ের কথা বিবেচনা করতে হবে। অল্প সময়ের মধ্যে এত শ্রোতা অপেক্ষা করেন, ধরাই যায় না, কন্টিনিউয়াস চেষ্টা করেও ধরা যায় না। এই ফোন নাম্বার আপনারা বলছেন, আমি ফোনটি ভেটবে এই করে করেও 452 বারের মাথায় পঞ্চমবারে চান্স পেলাম আর কি। তা আমি সবাইকে অনুরোধ করব, আপনাকেও বলবো, আপনাদের আর কি যারা সঞ্চালনা করেন, আপনারা একই প্রসঙ্গ নিয়ে কথা বলুন, এদিক ওদিক মানে তাদের প্ররোচনা দিলে তারা এগিয়ে যাবে, কথার খেয়ে হারিয়ে সময় নষ্ট হবে, অন্য শ্রোতাদের আমার মতো হাল হবে, শত শতবারে শতকরা একটা করে ফোন পাবেন আর কি তারা। সেই জন্য অনুরোধ করবো বিষয় ভিত্তিক আলোচনা করুন, আপনাদের অশেষ ধৈর্য, তাই আপনারা সব মানে কান কানে শুনে চলে যাচ্ছেন, কোনো প্রতিবাদ করেন না। এর আগে অনেক বাদানুবাদ হয়েছে, অনেকে আপত্তি করেছে এইসব বিষয়ে।
0: আসলে আমরা সবার সাথে কথা বলতে সমান আগ্রহী, এবং আপনাদের জন্যই এই লাইভ ফোন ইন অনুষ্ঠান, যাতে আপনাদের সাথে আমরা অথবা আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন।
1: খুব ভালো কথা,
0: তাই না?
1: কিন্তু খুব স্বল্প সময়ে আমাদের সুযোগ দিন, এমনকি বিবিধ ভারতী কোনো কোনো অনুষ্ঠানে বলে যায় দু মাসের মধ্যে আর ফোন করবেন না। আর আমরা কি হচ্ছে, সকাল দুপুর বিকাল একই গলা, বারবার একই কথা, একই ঘটনা বারবার শুনে যাচ্ছি। সেই জন্য আপনাদের
0: আমরা খুব দুঃখিত যে আপনি এতদিন আমাদেরকে এতবার ফোন করে পাননি, কিন্তু আবার আজকে এই মুহূর্তে কথা বলছি আপনার সাথে, আপনার একটু অনুযোগ রয়েছে স্বাভাবিক, তো এরপরেও নিশ্চয়ই আমরা চাইবো আপনি আবার, আপনার সাথে কিন্তু আমারও আরেকবার আরো আগে কথা হয়েছে আরো বেশ কয়েকবার। আসলে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হয়। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি ঠিকই বলেছেন, আসলে আমাদেরও অনেক কিছু মাথায় রাখতে হয়, আমাদের সময়সীমা নির্ধারিত, তার মাঝেই আমরা ফোন নিতে পারি, নিশ্চয়ই কথা সময়সীমার মধ্যে হলে আমাদেরও সুবিধে হয় সঞ্চালনা করতে। আপনার কথা শুনলাম, নিশ্চয়ই শ্রোতা বন্ধুরাও শুনলেন, তো
1: আপনি আমাদের কথাটা একটু বিবেচনা করবেন, অন্য সঞ্চালক সঞ্চালিকা মহাশয় মহোদয়দের এই ব্যাপারে একটু সহযোগিতা করতে বলবেন, যাতে বেশিরভাগ লোকের সাথে কথাবার্তা হয়। আধা ঘন্টার অনুষ্ঠানে 3-4 জনের বেশি কথা হয় না, 2-4টের বেশি গান হয় না। এইটা একটু মাথায় রাখবেন আর কি, বললাম।
0: ঠিক, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। নিশ্চয়ই ভালোবাসা আছে বলেই তো শোনেন এবং ফোন করার চেষ্টা করেন, এ তো অবশ্যই সত্য কথা। ঠিক ঠিক, অনেক ধন্যবাদ,
1: নমস্কার।
0: আমাদের বিষয় ভাবনায় রয়েছে কোথায় যাবেন বেড়াতে, পাহাড় না সমুদ্র। ফোন করুন 9434076705 এই নম্বরে। আপনারা ফোন করেন, আমরা তো সবচাইতে বেশি ফোন আপনাদের নেওয়ার চেষ্টা করি, এমন অনেক সময় হয় গান মাঝপথে থামিয়েও আপনাদের সাথে কথা বলে নিই আমরা, তো আপনারা তো ভালোবেসে আমাদের অনুষ্ঠান শোনেন এবং আমাদের সাথে থাকেন, আমাদের সাথে যুক্ত হবার চেষ্টা করেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধুদের। এবার গানে চলে যাই, কিশোর কুমারের কণ্ঠে শুনে নেব এই গানখানি।

ভালো লাগা, ভালোবাসা আমাদের আকাশবাণী শিলিগুড়িকে এবং আকাশবাণী শিলিগুড়ির বিভিন্ন অনুষ্ঠানকে তারা যে ভালোবাসেন এবং আমাদের সাথে বারবার যুক্ত হন, তাদের এই অনুষ্ঠানের সাথে জুড়ে যাওয়াতেই কিন্তু আমাদের অনুষ্ঠানের সার্থকতা। যত বেশি শ্রোতাবন্ধুরা আমাদের সাথে যুক্ত হবেন, শুনবেন আমাদের অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠান ততটাই বেশি সফল হয়ে উঠবে। তার মাঝেও, এই ভালোবাসার মাঝেও কিছু অনুযোগ অভিযোগ থেকে যায়, আমরা তাদেরটাও মাথা পেতে গ্রহণ করছি এবং সেই সাথে বলছি তবুও শুনুন আকাশবাণী শিলিগুড়ির অনুষ্ঠান এবং যুক্ত থাকুন আমাদের সঙ্গে। আজ আর একদমই সময় নেই, সময়ের হাতে তো আমরা সবাই বাঁধা, তাই অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। ছায়াছবির গানের লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে আমি অপর্ণা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু কথা হবে আপনাদের সাথে অন্যদিন আবারও অন্য কোনো অনুষ্ঠানে। সবাই খুব ভালো থাকবেন, গানে গানে থাকবেন, সুরে সুরে থাকবেন এবং সবচাইতে বড় কথা, মনের আনন্দে থাকবেন। নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন, এখন শুনবেন আধুনিক গান। প্রথম শিল্পী উষা মঙ্গেশকর।

আধুনিক গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। উষা মঙ্গেশকরের পর এবারে শুনবেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে পরপর দুখানি গান।

0: Bengal. Manav Sutar led the wickets column for India with 4 scalps, while Ravindra Jadeja picked up 3. Jadeja became only the 4th player in Test cricket history to reach the milestone of 350 wickets and 4,000 runs. He's also the first Indian left-arm bowler to achieve the haul. For host, Sonal Dinusha scored his maiden Test century, while Niroshan Dikwela made 80. At the BWF World Championships in New Delhi, India's PV Sindhu and Ayush Shetty have advanced to the second round of their respective singles events. Women's doubles pair of India's Teresa Jolly and Gayatri Gopichand and men's doubles duo of MR Arjun and Hariharan have also cruised to the next round. And now before we end the bulletin, the headlines once again. ISI-backed terror group Shehzad Bhatti network destroyed ahead of Independence Day, says Home Minister Amit Shah. Over 200 operatives held. Government approves 31 new proposals worth nearly 7,900 crore rupees under Electronic Components Manufacturing Scheme. Education Minister Prahlad Joshi holds meeting with senior officials on exam reforms, directs NTA to conduct thorough audit of all exam processes. BJP announces new team of national office bearers. Indians in Qatar can now send money home through UPI from post offices. And in men's cricket, India take 178-run lead after restricting Sri Lanka to 284 in first innings of Gaul Test. That's all in the news at 9. Good night.
1: আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন গজল বিভিন্ন শিল্পীর কণ্ঠে। তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।
2: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
3: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
2: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
3: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
2: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
3: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
1: এখন শুনবেন গজল, প্রথম শিল্পী সুদীপ বন্দ্যোপাধ্যায়।

0: গজল শুনলেন সুধীর বন্দ্যোপাধ্যায় এবং রেখা ভরদ্বাজের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান, কৃষ্টি ও সৃষ্টি।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান কৃষ্টি ও সৃষ্টি।
2: লেখক বরুণ অভ ব্যানার্জি, তিনটে বই, নীল ফুলদানি, ফিক ফিক লিমেরিক, শেষ বিকেলের আলো। সংগ্রহ করতে যোগাযোগ করুন 9933172109। নম্বরটি আবারও বলছি 9933172109।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরো একবার 9749088189।

0: লেখক শিপ্রা চট্টোপাধ্যায়ের গল্পের বইয়ের নাম সন্ধ্যার আগে ছেলেমেলে। নতুন একটি বই বইমালায় প্রকাশিত হবে, নাম অনু গল্পের ঝুলি। নিজের সংগ্রহে বইগুলি রাখতে গেলে যোগাযোগ করতে হবে 9833-64473। আবারও বলছি 9833-64473।
1: নমস্কার শ্রোতা বন্ধুগণ, কৃষ্টি ও সৃষ্টি সাহিত্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে সুস্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি রত্না ঘোষ। আজ আমরা যাদের লেখনীর ভেলায় ভাসব, যে দুজন গুণী লেখক ও কবি বন্ধুর কথা শুনব, তারা হলেন কবি বরুণাভ ব্যানার্জি এবং কবি ও গল্পকার শ্রীমতী শিপ্রা চট্টোপাধ্যায়। চলুন আলাপ করে নিই আমাদের আজকের অতিথির সঙ্গে। নমস্কার বরুণাভদা।
2: নমস্কার সবাইকে। নমস্কার।
1: নমস্কার শিপ্রাদি।
3: নমস্কার। নমস্কার।
1: আমি সবার আগে চলে যাচ্ছি বরুণাভদার কাছে। বরুণাভদা, আপনার এই লেখালেখি

0: কবে থেকে শুরু, একদম ছোটবেলা থেকেই নাকি এই মধ্য বয়সে?
1: না, একদম ছোটবেলা থেকেই লিখি, তবে সেগুলো আদৌ লেখা হতো না, মানে কোনো রকম পদবাচ্য ছিল না, সেগুলো লিখতাম, খাতা ভরতাম।
0: তা পদবাচ্য হলো সেটা কবে বুঝলি?
1: সেটা সেই খাতাটা একবার আমাদের ইতিহাস স্যারের হাতে গিয়ে পড়লো স্কুলের, তখন কোথায় ক্লাস 5-6 হবে। তো তিনি কবিতাগুলো পড়ে মতামত দিলেন ঐতিহাসিক, তো জানি না ইতিহাস স্যারের ওইটা একটাই মাত্র বিশেষণত্ব ছিল ঐতিহাসিক, ওনার ভালো লেগেছিল না খারাপ লেগেছিল জানি না। তো সেই থেকে আমিও একটু উৎসাহ পেলাম, তবে সেই খাতা এখন আর নেই, হারিয়ে গেছে। অনেক পরে আবার বোধহয় প্রায় 40 বছর বয়সের পরে আবার একটু একটু করে লেখালেখি শুরু করলাম।
0: তা সেই লেখালেখি কি বেশি সকলের কাছে পৌঁছলো ফেসবুকের মাধ্যমে না বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে?
1: না, অবশ্যই ফেসবুকের মাধ্যমে, পত্রপত্রিকায় কজন আর পড়েছে, হয়তো কয়েকজন পড়েছে, কিন্তু ফেসবুকে কয়েকশোজন পড়েছে। মানে এই বিভিন্ন সাহিত্য গ্রুপগুলো তো ভালোই সাহিত্য চর্চা হয়, একে অপরের লেখা আমরা পড়ি, এই সূত্রে অনেকেই পড়েছে, প্রচারিত হয়েছে ফেসবুকেই মূলত।
0: একটা জিনিস আমাদের মেনে নিতে বাধা নেই যে ফেসবুক কিন্তু একটা অসাধারণ মাধ্যম, সবাইকে ছাপিয়ে যাওয়ার মতো, সমস্ত ধরনের মাধ্যমকে, তাই কি?
1: অবশ্যই, ফেসবুক বা যে কোনো সামাজিক মাধ্যম একই সঙ্গে 1000 লোকের কাছে পৌঁছে যাওয়ার ক্ষমতা রাখে, যেটা একটা বই হয়তো একজন পড়লো, অনেক বেশি ক্ষমতাধর, খুবই শক্তিশালী মাধ্যম।
0: তা বরুণাবদার একটা কবিতা শুনব।
1: কবিতার নাম নীল ফুলদানি। সাজিয়ে রেখেছি সেই নীল ফুলদানি, জলও পাল্টে দিই রোজ, বারান্দায় অভিমানী গাছে কানাকানি, আয়নায় বিন্দির খোঁজ। যেমনটি রেখে গেছ রেখেছি তেমনই, ভাঁজ করে রেখেছি রাত্রিবাস, চুলে শেষ চুমু খাওয়া কাঠের চিরুনি, দেরাজের নাছোড় দীর্ঘশ্বাস। একে ঠিক যাওয়া বলে জানি না এখনো, নীল শাড়ি কাশ্মীরি শাল, সারা ঘরে অগণন চিহ্ন ছড়ানো, বোবা রাত রিক্ত সকাল।
0: সুন্দর অনুভবের কলম, অসাধারণ একটা কবিতা শুনলাম বরুণাবধার কণ্ঠে। এবার চলে যাব শিপ্রাদির কাছে। খুব সংক্ষেপে জিজ্ঞেস করব দিদি, তোমার লেখালেখির ইতিহাসটা একটু যদি আমাদের জানাও।
2: আমার লেখালেখির ইতিহাস মানে বিরাট কিছু ইতিহাস নেই, মানে আমার পরিচিত একজন মহিলা একটা, তার পরিচিত একজনের পত্রিকায় লেখার জন্য আমাকে খুব মানে খুব করে বলছিল। আমি তো আমি বললাম আমি লেখালেখি করি না, আমি কি করে, বলো না না তুমি পারবে তুমি পারবে তুমি ইয়ে করো বলে আমাকে প্রায় জোর করেই লেখালো। তো লিখলাম, ঠিক আছে, এবং সেটা ওই পত্রিকার মানে যারা দেখেছেন মানে পড়ে টড়ে ওটা সিলেক্টেডও হয়েছিল। তো তারপর ভাবলাম যে ঠিক আছে, তাহলে যখন ইয়ে মানে লিখ একটা একটা অন্তত ইয়ে পেয়েছি, তাহলে এবার নিজেই লেখা শুরু করি আর কি। মানে নিজে ভাবলাম যে নিজের জীবনের এতগুলো বছর কাটিয়ে এসেছি, আর একটা অভিজ্ঞতা, বিভিন্ন মানুষের সাথে চেনাশুনো হয়েছে, তা সেই রকম ধরনের তাদের মানে যে কোনো একজনকে লিখলেই তো একটা গল্প হয়ে গেল, এরকম ভাবে লেখাটা শুরু করেছিলাম। তারপরে কোভিডের একটু আগের থেকেই, আগে অত মোবাইলের এত মানে খুব একটা স্যাভি ছিলাম না, পরে যখন একটু একটু ভালো মানে শিখলাম ভালো করে, তখন সোশ্যাল মিডিয়ায় এসে একটা গ্রুপে জয়েনও করলাম, তারপরে সেখানে লিখেছি, সেখানে সম্মানও পেয়েছি, সেটা বলবো। তখন দেখতাম যে মানে আরো ফেসবুক ফ্রেন্ড কিছু কিছু তারা বলাকায় লিখে এই পেয়েছি, এটা পেয়েছি, ওটা পেয়েছি, তা আমার তখন মনে হতো বাবা বলাকায় আমি কি ঢুকতে পারবো না, বলাকা মানে বলাকায় সবাই এত

0: করছে, নিশ্চয়ই সেটা খুব ভালোই। আমি আমি কি করে যাব, কাউকেই তো চিনি না। তারপরে ইতিমধ্যে মানে আমার এক কোনো এক ফেসবুক ফ্রেন্ড আমাকে বলাকা প্রকাশনী সংস্থাটার সাথে যুক্ত করে দিয়েছিল, কেন জানি না, মানে ওখানে কি করব আমি তাও জানি না, করে দিয়েছিলেন। তো কোনোদিন খুব একটা দেখতামও না। তো সেই এটা 2022 সালে ধরো, আমি মানে তার ঠিক এক বছর আগে আমার হাজবেন্ড মানে চলে গেলেন। তখন তো খুব একটা মানসিকভাবেও অনেকটাই ভেঙে পড়েছিলাম। তারপরে এদিক ওদিক করে দেখতে দেখতে হঠাৎ ওই প্রকাশনীতে, বলাকা প্রকাশনীর ইয়েতে দেখলাম পোস্টে পুজোর জন্য লেখা চেয়েছেন 1 কম 100 বলে একটা মানে গল্প লেখা আর কি, 99 শব্দের 5টা পাঠাতে হবে, তার মধ্যে 3টে সিলেক্টেড হবে। তা আমি ভাবলাম ঠিক আছে পাঠিয়ে তো দিই, একটা ফোন নাম্বারও জোগাড় করলাম মানে মেসেঞ্জারের মানে ওই ওই পোস্টার থেকেই। তারপরে ভাবলাম যে ঠিক আছে, আমিও কাউকে চিনি না, আমাকেও কেউ চেনেন না, রিজেক্টেড হলেও কোনো অসুবিধে নেই। তারপরে 5টা গল্প পাঠিয়ে দিয়েছিলাম, তারপর সিলেক্টেডও হয়ে গেলাম, 3টে মানে সিলেক্ট করাও হয়ে গেল। মানে আমি খুবই আশ্চর্য হয়েছিলাম এবং খুব আনন্দও পেয়েছিলাম, মানে এটা তো ঠিকই। তারপরে আমাকে জানানো হলো, আমি বললাম আমি তো পোস্ট দেবো কি করে, আমি তো বলাকাতে নেই। তখন শাশ্বতী ঘটক ছিল, ও আমাকে ইনভাইট করলো বলাকায়, আমি সেই থেকে জয়েন করলাম মানে 2022-এর থেকে। তারপর আছি বলাকায়, লিখছি আমার সাধ্য মতন, আমি লিখি মানে কবিতা, কবিতা আমি তত খুব যে একটা ভালো লিখতে পারি তা না, অল্পটাই আমার বেটার ইয়ে হয়। আর এখানে তো তোমার মানে তুমি এত তোমার ব্যবহার এবং এটা দেখে এত ভালো লাগে আমার, মানে সব সবাইকে নিয়ে তুমি এত সুন্দরভাবে চলো, এটাই আমাকে মানে ভীষণ টানে। তারপর তো বলাকায় যুক্তই হয়ে গেছি, এখন তো লেখালেখি চলছেই।
1: আমরা এখন শুনবো দিদির কণ্ঠে দিদির লেখা একটি গল্প। দিদি শুরু করো।
0: গল্পের নাম বিশ্বাস। মালতী আজ সকালে কাজে এসে থেকেই গজগজ করে যাচ্ছে, সাধারণত ও চুপ করেই কাজ করে। খানিকক্ষণ শোনার পর নিতা না জিজ্ঞেস করে থাকতে পারল না, কি হয়েছে মালতী, তখন থেকে বকবক করছো? মালতী বলল, দেখো দেখিনি বৌদিমণি, ছেলে ছোকরাদের কাণ্ড কারবার, ছেলের বেয়ে দিছি বৎসর ঘরে নিকো, তোমরা তো জানোই পাড়ার বদ ছেলেগুলান উঠোনে কার্তিক ফেলে দিয়ে গেছে, এখন সে পুজো না করলে হবে? আর পুজো কি বিনিমাগনা হবে, ট্যাহা লাগবে নি? নিতা বলল, ও এই ব্যাপার, তা তুমি কার্তিক মাসের সংক্রান্তির দিন পুজো করে দিও, আমি না হয় কিছু টাকা আগাম দিয়ে দেব। মালতী বলে, তুমি তো মানুষটে ভালো তাই বলতেছ, সবাই কি সে কথা শুনবে না ছুটি দেবে? আর পুজো করলি তো 3 বৎসর করতে হবে নে, একবারে কি ঝামালি মিটে যাবে নে? নিতা মনে মনে ভাবলো, এই বলেই তো ছুটি নেবে তুমি বাবা, মুখে মুখে ভালো মানুষই দেখাচ্ছ। মুখে বলল, তার কি করা যাবে, পুজো তো করতে হবেই, তবে বেশি ছুটি নিও না, তাহলে আর কেউ কিছু বলবে না। কার্তিক মাস শেষ হওয়ার 2 দিন আগে নিতা মালতীর হাতে 1000 খানিক টাকা দিয়ে বলল, এই দিলাম, আর কেউ কিছু দেয় কিনা দেখো, বেশি আড়ম্বর করতে যেও না, মোটামুটি পুজোটা সেরে নিও। নিতা এমন কথা আগে কখনো শোনেনি, এখন এসব কাজের লোকের কাছ থেকে কত কিছুই জানতে পারছে। এর পরের বছর মালতীর পুত্রবধূ 1 মৃত সন্তান প্রসব করল। 4-5 দিন পরে কাজে এসে মালতী কান্নাকাটি করতে লাগলো, নিতা আর বলতে পারলো না যে যা হবার তাই হয়, ওই পুজো না করলেও কিছু আসতো।

0: আক্কেল গুড়ুম, চিৎকার শোরগোল, ভোর রাত হইতে হারিয়েছে 200 টাকা, পারা যায় সইতে? পাওয়া গেল শেষমেশ পুরো ভীমরতি কেস, পেজ মার্ক করেছিল রান্নার বইতে। তেনার কানের দুল গত জানুয়ারিতে, এই ছিল এই নেই, ভূত আছে বাড়িতে, সারা ঘর তোল পাড়, সকলে শুনি ঝাড়, খেতে বসে পাওয়া গেল মাটনের কারিতে। নেপোয়ে মারে দই, ওরে বাবা বাজারে যে ভয়ানক গ্রীষ্ম, 250 লঙ্কাই করে দেয় নিঃস্ব, পটল তুলব ভাবি সেও করে মোটা দাবি, ব্যাগ ফাঁকা ফুস টাকা আজকের দৃশ্য। ফোড়েও আড়তদার মোটা করে চর্বি, চাষিও ক্রেতার দল খাবি খেয়ে মরবি, নেপোয়ে মেরেছে দই, ছ্যাঁকা খেয়ে শুয়ে রই, আদা হেঁকে বলে দাদা এক হাত লড়বি।
1: আমরা শিপ্রাদের কাছে আবার ফিরে যাব, দিদির আরেকটি গল্প শুনব।
2: গল্পের নাম লাস্ট ট্রেনের যাত্রী। খুব দেরি করে দিল আজ ক্লায়েন্ট, প্রায় ছুটে এসে ট্রেনটা ধরল অনিতা। লাস্ট ট্রেন না পেলে তো বাড়ি ফিরতে পারবে না। রোজই যদিও এই ট্রেনেই ও ফেরে শ্যাওড়াফুলিতে থাকে, বাড়িতে মা আর অসুস্থ শয্যাশায়ী বাবা, ফিরতে তো হবেই। বেশ রাত তো হয়েই যায়, পাড়ার লোকে নানা কথা বলে, এত সেজেগুজে রোজ বেরোয়, এত রাতে ফেরে, কথা তো বলবেই। তা বলুক, ও এখন আর গায়ে মাখে না, যদিও ওর কাজটা একটু গন্ডগোলের তো বটেই। তা ও কি করবে, পড়াশোনাটা তো শেষ করেছিল কোনো রকমে, কিন্তু শুধু বিএ পাস করে কটা লোক চাকরি পাচ্ছে? এদিকে ভাইটা যা হোক একটা কিছু করছিল, শহরে কাজ আছে বলে তাড়াহুড়ো করতে গিয়ে ট্রেনে কাটা পড়ল। দিন আর চলে না, তখন অনিতাকেই বেরোতে হলো। অনেক ঘোরাঘুরি করেও কিছুই জুটছিল না। তখন হঠাৎ ওর এক বান্ধবীর সঙ্গে দেখা, সেই এই কলগার্লের কাজটা জুটিয়ে দিল, সে নিজেও ওই কাজ করে, সেই থেকে এই কাজ করছে আর লাস্ট ট্রেনে বাড়ি ফেরে। রোজই এই ট্রেনে খুব বেশি ভিড় হয় না, যে কজন থাকে সকলেই সারাদিনের শেষে হা ক্লান্ত, কতক্ষণে বাড়ি পৌঁছবে সেই আশায়, কোনো কোনো দিন ঝামেলা যে না হয় তা নয়। আজ একটা বাদামওয়ালা উঠল, এত রাতে কে আর বাদাম খায়, কোনোদিন দেখে না, আজ একটু অবাকই হলো। খুব ক্লিষ্ট মুখ ছেলেটির, অনিতার খুব মায়া লাগলো, ওর ভাইয়ের কথা মনে পড়ল। জিজ্ঞাসা করতে জানলো মায়ের অসুখ বলে বেরোতে দেরি হয়ে গেছে, বেশি বিক্রি হয়নি, মায়ের ওষুধ কিনতে হবে তাই চিন্তিত। আজ বেশ কিছু বাড়তি রোজগার হয়েছিল, অনিতা ভেবেছিল মায়ের জন্য একটা শাড়ি কিনবে, কিন্তু ছেলেটাকে দেখে এত মায়া হলো, ওর কাছ থেকে খানিকটা বাদাম কিনে সদুয়েক টাকা দিল। ছেলেটা নিতে চাইছিল না, অনিতা বলল দিদির কাছ থেকে নিতে অসুবিধে কি, ধার বলেই নাও অন্তত, সুবিধে হলে ফেরত দিও, আমি রোজ লাস্ট ট্রেনেই ফিরি।
3: যথার্থ অনুগল্পটি শুনলাম শিপ্রাদির কণ্ঠে। এবার চলে আসবো বরুণাবোদার কাছে, ওনার ঝাঁপিতে দেখি আর কি কি কবিতা আছে, তারই গোটা দিয়ে শুনে নেওয়া যাক।
0: কবিতার নাম ডাক নাম, কখনো হয়নি বলা, হবেও না আর কোনো দিন, সময় পেরিয়ে গেলে খুঁজে পাওয়া বড্ড কঠিন, সে কথা বরং থাক বাবুকের চোরা কুঠুরিতে, যদি কিছু ওম দেয় ডাক নাম ভুলে যাওয়া শীতে। ভুল তো হতেই পারে, সেই কথা লেখা হয়নি যে, সেই নাম রয়ে গেছে কিশোরের গাঢ় প্রেমে ভিজে, পুরনো সুখের দাগে অকারণে হাত দিতে নেই, জীবনে হারিয়ে যাই প্রতি বাঁকে খুঁজি তোমাকেই। কখনো পথের মাঝে দেখা যদি হয়ে যায় ফের, যেখানে পরস্পরে অতীত টেনেছে আমাদের, নিভৃতে আবার কোনো পর্ণমোচী বুকের তলায় ঝরা পাতাদের সাথে অভিমান খুলে

0: রাখা যায়, হাওয়ায় উড়েছে ফুল, শিকড় এখনো জেগে আছে, কান পেতে শুনু বুকে, জমিয়ে রেখেছি ওর কাছে অনেক না বলা কথা, অনেক ফসিল ভারী শ্বাস, স্বপ্নে এটুকু থাক, ডাক নামে ডাকি 12 মাস। কবিতার নাম মিলন। জমল পুঁজি অভিজ্ঞতার, মন্দ ভালো, ভুলের পাহাড় সেও আছে ঠিক জায়গা মতো, অচিন ছোঁয়া খুঁজতে গিয়েই দিন ফুরলো, শূন্য মুঠি দিনের শেষে লজ্জানত। কেমন তবে সেই যে মানুষ দেয় না ধরা, ভিতর থেকে প্রেরণা দেয় সকল কাজে, কোথাও সে নেই যতই বলুক নিন্দুকেরা, বাঁশি যে তার বাজতে শুনি বুকের মাঝে। চেহারা তার দেখিনি তাও চিনতে পারি, স্নেহ যখন নিবিড় ছোঁয়ায় ঘুম পাড়ানি, দুঃখ সুখে সমান রাখে ওজন দাড়ি, তারই হাতের মাপের হিসেব সঠিক জানি। এমনি করেই জীবন পেরো এই কৌতূহলে, কেমন করে আমার চাওয়া বুঝতে পারে, যুদ্ধ শেষের রক্তক্ষরণ বন্ধ হলে নতুন আশার আলো দেখায় অন্ধকারে। ক্লান্ত জীবন, একলা নদী, একটি তরি, মাঝি এসে তুলবে নোঙর জোয়ার এলে, এই সফরে হয়তো তাকে চিনতে পারি, দু চোখ ভরে দেখব তাকে শেষ বিকেলে।
1: এবার আসি আবার শিপ্রাদির কাছে। শিপ্রাদি, এবার তোমার একটি কবিতা কিন্তু আমরা শুনব।
2: কবিতা আমি খুব একটা ভালো লিখতে পারি না, তবু তুমি যখন বলছো আমি বলছি। কবিতার নাম আমার দেশ। এপার বাংলা, ওপার বাংলা, দুয়ে মিলে একই দেশ, একটা কাঁটা তারের বেড়ায় হয় না কো সম্পর্ক শেষ, ওপারে বইছে পদ্মা মেঘনা, এপারে গঙ্গা রূপনারায়ণ অজয়, নদীমাতৃক দেশ আমাদের, ভালোবাসা হয়ে থাক অক্ষয়। কত না দুঃখ হয়েছে বাপ পিতাম্বর ভূমি আসতে ছেড়ে, কত শত মন খারাপের দিনে মন চায় একবার আসতে ঘুরে। দুপারের বাংলার জাতীয় সঙ্গীত একই কবির কলমে লেখা, ওপারের ভাটিয়ালি সুফি গান জারি সারি মুছতে যায় বিভেদ রেখা, এপারের বাউল পঞ্চ কবির গান ওপারেও সমান মান্যতা পায়, সবাই তো সব হানাহানি ভুলে এক হয়ে মিশে যেতে চায়, এখনো কতজনের স্বপ্নে ঘুরে ফিরে আসে পুরনো সে দেশ, প্রচণ্ড গ্রীষ্মে বৃক্ষ ছায়া ও বাতাস আজও ভোলায় সকল ক্লেশ, যারা ছেড়ে এসেছে নিজেদের বাড়ি তাদের মনের সেই দুঃখ যাতনা, সকলের মিলিত প্রচেষ্টায় সকলে কি মিলিত হতে পারি না।
1: তা দিদি, তুমি যে একজন স্বনামধন্য লেখিকা, সেটাকে কিভাবে এনজয় করো?
2: তুমি আমাকে একেবারে স্বনামধন্য লেখিকা বানিয়ে দিয়েছ। না না, অত কিছু হয়নি, আমাকে স্বনামধন্য বললে স্বনামধন্য লেখক লেখিকাদের অসম্মান করা হবে, সেটা আমি একদমই বলতে পারবো না। হ্যাঁ, লেখা লেখি করে একটু পরিচিতি হয়েছে, একেবারে হয়নি তা বলবো না। আর আমি তো অনেক বয়সেই লেখা টেখা শুরু করেছি, সেই জন্য যেটুকুনি পারছি আর কি করছি। আমার তো সময় মানে কিছুটা সময় কাটানো বা ধরো সময়টা ভালো কাটে এটা আমার ভালো লাগে, সেটা আমি মানে চেষ্টা করি। সেটা তোমাদের সবার ভালো লাগছে যে বা অনেকেই যে পছন্দ করছেন, এটাই আমার কাছে বিরাট ব্যাপার। আমার ওই তো বললাম, আমি মানে অল্প বয়সে খুব একটা লেখা ওই সব মানে এগুলো চর্চাই আমি খুব একটা করতে পারিনি, সবই আমার একটু বয়স হলে তারপর শুরু করেছি। যাই হোক, ভালোই লাগছে যেটুকুনি এই বলাকায় এসে সবার সাথে পরিচিত হতে পেরেছি, সবার সাথে না হলেও অনেকের সাথেই হয়েছি, আরো বাইরে দু এক জায়গায় একটুখানি পরিচয় হয়েছে, এটা আমার এখন ভালো লাগছে বেশ, সেটা ভাল লাগছে, এটুকুনি বলতে পারি।

0: তবে হ্যাঁ, বিরাট কিছু স্বনামধন্য হয়ে যায়নি, হবার মতো সময়ও বোধ হয় আর নেই, মানে আমি বোধ হয় সে সময়ও পাবো না।
1: বরুণাবদা, আমি আবার আপনার কাছে ফিরে আসব আরও কিছু লিমেরিক শোনার জন্য, কারণ আমাদের সবার অবশ্যই আপনার লিমেরিক ভালো লাগতে বাধ্য।
2: আবোল তাবোল লিমেরিক, ফোকলা চাচা অঙ্কে কাঁচা, কাশলে টাকে চুল গজায়, তোতলা মাসি ছাড়লে হাসি, ভাজা বেগুন মুচ্ছ যায়, বন্ধ ঘরের অন্ধকার, ত্রিভুজ নাকি গন্ধ তার, শুকবে বলে তিন পাগলে, স্কেল বগলে হুমড়ি খায়।
1: তা শিপ্রাদি, হয়ে যাক আর একটা কবিতা।
0: কবিতার নাম অস্তরাগ। আকাশের অস্তরাগ তৈরি করে আধিজ মায়া, নদীর বুকে পড়েছে তারই রঙিন ছায়া, সাঁঝের পাখিরা ফিরে গেছে যে যার কুলায়, ফাগুনের শেষ বেলা করে তোলে মন মায়াময়, একেলা তরিটি দুলছে ঢেউয়ে, কেউ নেই সাথী, ক্লান্ত মাঝি তীরে বসে রেখেছে দূরে দৃষ্টিপাতি, দিন শেষের যাত্রীরা কখন আসে, করতে হবে যাত্রা, জীবন শেষেরও একই ছবি পায় একই মাত্রা, পড়ন্ত বেলা কত রঙে রাঙিয়ে তোলে হিয়া, মানুষের শেষ বেলা সদা কেন হয় না বিনোদিয়া, মিলন বিরহ সব কিছু নিয়ে জীবন হয় বৈচিত্র্যময়, অস্তরাগের শেষে জীবন ও পৃথিবী দুই আধারময়।
1: এতক্ষণ শুনলেন কৃষ্টি ও সৃষ্টি অনুষ্ঠান। আপনাদের সঙ্গে ছিলাম আমি রত্না ঘোষ, আর আমার সঙ্গে ছিলেন শ্রীমতী শিপ্রা চট্টোপাধ্যায় এবং শ্রী বরুণাভ ব্যানার্জি। ধন্যবাদ আপনাদের দুজনকে এতটা সময় দেওয়ার জন্য। আরও ধন্যবাদ আমার প্রিয় শ্রোতা বন্ধুদের, যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান শুনেছেন। নমস্কার।
3: লেখক বরুণাভ ব্যানার্জি, তিনটে বই, নীল ফুলদানি, ফিক ফিক লিমেরিক, শেষ বিকেলের আলো। সংগ্রহ করতে যোগাযোগ করুন 9933172109। নম্বরটি আবারও বলছি 9933172109।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরো একবার 9749088189।

0: লেখক শিপ্রা চট্টোপাধ্যায়ের গল্পের বইয়ের নাম সন্ধ্যার আগে ছেলেমেলে। নতুন একটি বই বইমালায় প্রকাশিত হবে, নাম অনুগল্পের ঝুলি। নিজের সংগ্রহে বইগুলি রাখতে গেলে যোগাযোগ করতে হবে 9833-64473। আবারও বলছি 9833-64473।
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান কৃষ্টি ও সৃষ্টি, প্রযোজনা সহযোগিতা এবং সঞ্চালনায় রত্না ঘোষ, প্রযোজনা সুবীর দাশগুপ্ত।

এতক্ষণ শুনলেন বিশেষ অনুষ্ঠান কৃষ্টি ও সৃষ্টি, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিমের আওতায় আরও 31টি আবেদন মঞ্জুর করেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নতুন দিল্লিতে উচ্চশিক্ষা দপ্তরের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA-র মহানির্দেশক এবং অন্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ নতুন জাতীয় কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেছেন। পশ্চিমবঙ্গের বীরভূমে তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। কাতার থেকে ভারতের মধ্যে UPI ভিত্তিক অর্থ প্রেরণ ব্যবস্থার সূচনা হয়েছে। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টে ভারত প্রথম ইনিংসে 178 রান করে এগিয়ে গেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার স্বাধীনতা দিবসের আগে ISI সমর্থিত জঙ্গি গোষ্ঠী শাহজাদ ভাট্টির সঙ্গে যুক্ত একটি চক্র ভেঙে দিয়েছে। সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত 200-র বেশি ব্যক্তিকে গ্রেপ্তারের মাধ্যমে তাদের বিভিন্ন হামলার পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেন, নিরাপত্তা বাহিনী 14টি রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে। ISI সমর্থিত শাহজাদ ভাট্টি গোষ্ঠীর সঙ্গে যুক্তদের সন্ধানে পাঞ্জাব সহ 14টি রাজ্যে গত 12 আগস্ট তল্লাশি চালিয়ে 253 জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে রাজ্যগুলির STF এর সঙ্গে যৌথ অভিযানে এদের আটক করা হয়। বিভিন্ন জায়গায় গ্রেনেড, IED এবং পেট্রোল বোমা হামলার সঙ্গে এরা যুক্ত বলে অভিযোগ উঠেছে। পুলিশ প্রতিরক্ষা ব্যবস্থা, ধর্মীয় স্থানগুলিতে হামলার পরিকল্পনা এবং সেই লক্ষ্যে তারা নজরদারি চালাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। সরকার ইলেকট্রনিক্স কোম্পানির ম্যানুফ্যাকচারিং স্কিম ECMS এর আওতায় আরও 31টি আবেদন মঞ্জুর করেছে। এর মধ্যে তামিলনাড়ু থেকে 7টি এবং মহারাষ্ট্র ও হরিয়ানা থেকে 6টি করে আবেদন এসেছে। এর জন্য বিনিয়োগ করা হবে 7,900 কোটি টাকা। এর ফলে 9,500-র বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে আবেদনকারীদের হাতে অনুমোদনপত্র তুলে দেন। স্পিকার ও মাইক্রোফোন, অপটিক্যাল ট্রান্সিভার, ক্যাপাসিটর ও কয়েল সহ বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য আবেদন জানানো হয়েছিল। 16টি প্রজেক্টের এখনো কাজ চলছে।
1: ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম মে 106 প্রজেক্টস অপ্রুভ হো চুকে হ্যায়। ইন এই প্রজেক্টস মে 69,548 করোড় ইনভেস্টমেন্ট আ রা হ্যায় অর 2.5 লাখ লোগোঁ কো টোটাল ডাইরেক্ট অর ইনডাইরেক্ট মিলা কে ইন ফ্যাক্টরিজ মে এমপ্লয়মেন্ট মিলেগা। জিস স্কিম মে 31 প্রজেক্টস অপ্রুভ হুয়ে হ্যায়। বহুত তেজি সে ইন্ডাস্ট্রি নে আপনা ইনভেস্টমেন্ট লগা কর 38 প্রজেক্টস মে ম্যানুফ্যাকচারিং অলরেডি চালু কর দি হ্যায় ও 16 প্রজেক্টস অভি আন্ডার কনস্ট্রাকশন চল রহে হ্যায়।
0: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নতুন দিল্লিতে উচ্চশিক্ষা দপ্তরের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA-র মহানির্দেশক এবং অন্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। পরীক্ষা ব্যবস্থার জন্য নির্ধারিত নিয়মবিধি কঠোরভাবে অনুসরণ করা বাধ্যতামূলক বলে বৈঠকে নির্দেশ দেন মন্ত্রী। কর্মীবর্গ, জন অভিযোগ এবং পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেছেন, প্রশাসনিক ও সামাজিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সরকার পেনশন ব্যবস্থাকে সহজতর করেছে। নতুন দিল্লিতে আজ এক অনুষ্ঠানে জাতীয় অনুভব পুরস্কার প্রদান করে তিনি বলেন, পরিবারের কন্যা সদস্যের কথা মাথায় রেখে পারিবারিক পেনশনের নিয়মবিধিরও পরিবর্তন করা হয়েছে। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ নতুন জাতীয় কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেছেন। তালিকা জায়গা পেয়েছেন পশ্চিমবঙ্গে 2 জন। বিজেপির নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন মনোজ টিগ্গা। বিজেপির নতুন সর্বভারতীয় সহসভাপতি হয়েছেন ডঃ মধুচন্দ্র কর। সর্বভারতীয় সহসভাপতির তালিকায়

0: বসুন্ধরা রাজে সিন্ধিয়া, তীরথ সিং রাওয়াত, রাম মাধব, বৈজয়ন্ত সিং পাণ্ডা সহ মোট 13 জন। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীযূষ গোয়েলকে জাতীয় কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। 8 জন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তালিকায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী স্মৃতি ইরানি। একাধিক মোর্চার নেতৃত্বের নামও ঘোষণা করেছেন ছিন্নবীন। ডক্টর হেমাঙ্গ যোশীকে যুব মোর্চা, রূপকুমার চৌধুরীকে মহিলা মোর্চার এবং বংশীলাল গুর্জারকে কৃষক মোর্চার সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির নতুন দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীদের অভিনন্দন জানিয়েছেন। সাংগঠনিক অভিজ্ঞতার ভিত্তিতে বিজেপিকে আরও শক্তিশালী করে তুলবে এবং মানুষের স্বার্থে কাজ করবে। তাঁত, ডোকরার মতো বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পগুলির প্রসারে প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়াবিলিটি ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড আইটিআই পিএম সেতু প্রকল্পের আয়তায় বিশেষ উদ্যোগ নেওয়া হবে। শিল্পের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ কর্মী গড়ে তোলার ক্ষেত্রে রাজ্যের ঐতিহ্যবাহী শিল্পাঞ্চলগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জয়ন্ত চৌধুরী জানিয়েছেন। কলকাতায় কৌশল মন্থন আঞ্চলিক সম্মেলনের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পশ্চিমবঙ্গ মাত্র 2 মাস আগে পিএম সেতু প্রকল্পে যুক্ত হয়েছে, কিন্তু বাংলা পিছিয়ে থাকবে না। আইটিআইগুলিকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে সেখানে শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি দিয়ে প্রশিক্ষণ দেওয়া যায় এবং বড় শিল্পগোষ্ঠীর কাছে সেই প্রতিষ্ঠানগুলির ওপর আস্থা তৈরি হয়।
1: वो सिर्फ स्किलिंग के बल पे ही पॉसिबल है। और एआई को जो उन्होंने एक बड़ा टारगेट दिया कि एआई स्किल्स के यूथ के लिए एक नई स्कीम की बात उन्होंने वहाँ से की, तो ये सब दिखाता है कि सर्वोच्च स्तर पे एक क्लैरिटी है इस विषय को लेकर। वहीं इंडस्ट्री के लोग भी लगातार स्किल गैप को लेकर चिंतित हैं, और जो एक फ्लक्स ग्लोबल इकोनॉमी में आ रहा है उसके लिए।
0: আজকের প্রসঙ্গে আগামীকাল শুনবেন আলোচনা, ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি, ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের আঞ্চলিক প্রধান জয় চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ নাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত আলোচনাটি শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গে এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের বীরভূমে তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা আরও বেড়ে হয়েছে 9। এদের মধ্যে 5 জন মেঘালয় ও 3 জন আলিপুরদুয়ারের বাসিন্দা। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন 6 জন। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে 28 জনকে। দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী আজ ঘটনাস্থলে পরিদর্শন করে বলেন, ওই হোটেলের এমার্জেন্সি গেটে তালা ঝোলানো ছিল, ফলে মানুষ বেরোতে পারেনি।
2: তো এই হোটেলটার বিষয়, যেখানে এই ঘটনাটা ঘটেছে, পেছনের দিকে একটা এক্সিট পয়েন্ট ছিল। তো প্রত্যেক এক্সিট পয়েন্টে যেখান দিয়ে লোক রেস্কিউ হতে পারত বা বেরিয়ে যেতে পারত, সেই জায়গাগুলো বন্ধ ছিল, তালা মারা ছিল, সেখান থেকে কেউ বেরোতে পারেনি।
0: তারপরে যে প্রায় 400 হোটেল রয়েছে সেগুলো কিভাবে পারমিট পেল সেই প্রশ্নও তোলেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অগ্নিকাণ্ডে মৃতদের তালিকা দ্রুত তৈরি করার নির্দেশ দিয়েছেন। ত্রাণ ও উদ্ধার কাজে যাতে কোনো রকম গাফিলতি না হয় সে বিষয়ে প্রশাসনকে সতর্ক করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন শ্রী মোদী। বিশিষ্ট চিত্র সাংবাদিক রাজীব বসু প্রয়াত আজ বিকেলে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 72 বছর। তিনি সানমার্ক আন্তঃবাজার পত্রিকায় কাজ করেছেন। প্রেস ক্লাব কলকাতা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। পাকিস্তানি নাগরিক রানা রৌফ ওরফের ওহাব আলমকে ঘিরে তদন্তে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স এসটিএফ। ধৃতের নাম ইমরান হোসেন। তাকে আজ বারাসত আদালতে তোলা হলে 9 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। কাতার থেকে ভারতের মধ্যে ইউপিআই ভিত্তিক অর্থ পূরণ ব্যবস্থার সূচনা হয়েছে। এর মাধ্যমে কাতারে ডাক পরিষেবা ব্যবহার করে সেদেশের গ্রাহকরা ভারতের যে কোনো ইউপিআই সংযুক্ত ব্যাংকের অ্যাকাউন্টে অর্থ প্রেরণ করতে পারবেন। ভারতের যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, এই পরিষেবা ব্যবহার করে কাতারে বসবাসকারী ভারতীয় জনগোষ্ঠীর মানুষ তাদের পরিবার সহজে এবং নিরাপদে ভারতে অর্থ প্রেরণ করার সুযোগ পাবেন। অনুরূপভাবে অন্য দেশের ডাক বিভাগের সঙ্গে যৌথ ভিত্তিতে ইউপিআইয়ের মাধ্যমে ভারতীয় বংশোদ্ভূতদের দেশে অর্থ প্রেরণের সুবিধা দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। ওমানের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে জাহাজ চলাচল নিয়ে তারা একটি চুক্তিতে পৌঁছেছে বলে ইরান জানিয়েছে। তেহরানে সাংবাদিকদের ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, জাহাজ চলাচলের রুট নিয়ে দুপক্ষের সমঝোতা হয়েছে। পাকিস্তানে বন্যা দুর্গতদের আবাসন নির্মাণের বরাদ্দ অন্য খাতে ব্যয় করা সংক্রান্ত সে দেশের সরকারের সিদ্ধান্তে বিশ্বব্যাংক গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। পাকিস্তানের গণমাধ্যম সূত্রে জানা গেছে, বালুচিস্তানে বন্যা দুর্গতদের

0: জন্য বহু কোটি টাকার আবাসন তহবিল পরিকাঠামো ক্ষেত্রে ব্যবহার করা হলে সংশ্লিষ্ট প্রদেশের মানুষের দুর্দশা বৃদ্ধি পাবে বলে বিশ্বব্যাংক জানিয়েছে। তামিলনাড়ির জন্য কাবেরী নদী জল ছাড়ার বিষয়ে কাবেরী জল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ CWM এর নির্দেশ মেনে চলার জন্য সুপ্রিম কোর্ট কর্ণাটকের নির্দেশ দিয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল ঝাড়খণ্ড থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে। বিহার, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, ওড়িশা ও উত্তরপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গের উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সর্বশেষ রেডার পর্যবেক্ষণ অনুযায়ী এটি শান্তিনিকেতন থেকে দক্ষিণ প্রান্তের কাছাকাছি বাঁকুড়া থেকে 70 কিলোমিটার এবং পুরুলিয়া থেকে 130 কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে অবস্থান করছে। আগামী 24 ঘন্টা এতে প্রাথমিকভাবে উত্তর পশ্চিম ও তারপরে পশ্চিম উত্তর পশ্চিমে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপর দিয়ে ঝাড়খণ্ড বিহারের দিকে অগ্রসর হবে বলে আবহাওয়া দপ্তরের অনুমান। গলে প্রথম ক্রিকেট টেস্টে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 178 রান এগিয়ে গেছে। আজ ম্যাচের তৃতীয় দিনে সকালে ভারতের প্রথম ইনিংস 462 রানে শেষ হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার স্বাধীনতা দিবসের আগে আইএসআই সমর্থিত জঙ্গি গোষ্ঠীর একটি বড় চক্র ভেঙে দিয়েছে। আটক 250-এরও বেশি। গোয়ালে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টে ভারত প্রথম ইনিংসে 178 রান করেছে। খবর পড়া আজকের মতো এখানেই শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী সুমিত্রা সেন।

গানখানি শুনলেন মায়া সেনের কণ্ঠে। রবীন্দ্রসঙ্গীত শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, এবারের শিল্পী রীতা ঘোষ।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি শুরু করছি লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। অনুষ্ঠানে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। ফোন নাম্বার আপনাদের জানা, তবু আরও একবার বলছি 9434077605। এই নম্বরে ফোন করুন, আমি অপর্ণা রয়েছি আপনাদের সাথে। এই আগস্ট মাস আমাদের কাছে বিষাদেরও আনন্দেরও, কারণ এই মাসেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। আবার এই আগস্ট মাসেই দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল থেকে বেরিয়ে এসে ভারতবর্ষ দেখেছিল স্বাধীন সূর্যের আলো। স্বাধীনতার আলোয় উদ্ভাসিত হয়েছিল গোটা দেশ, তাই এই মাস আমাদের স্বাধীনতার মাস। স্বাধীনতা মানে দেশ গড়ার প্রতিশ্রুতি, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা। স্বাধীনতা মানে প্রতিটি মানুষের স্বাধীন মুক্ত চিন্তা এবং চেতনার প্রকাশ। আজ সেই ভাবনায় আজকের বিষয় বৈচিত্র্যের মাঝে ঐক্য, আমাদের দেশ ভারতবর্ষ। এই বিষয়ে কথা বলবো আপনাদের সাথে, জেনে নেব আপনাদের ভাবনা। আমাদের দেশের এই যে নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই আমাদের যুগ যুগ ধরে রয়েছে মূল মন্ত্র। বিবিধের মাঝে এই মিলনের মহামন্ত্রই আমাদের দেশকে উন্নতির পথে, অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং অতীতেও আমরা তার অনেক নিদর্শন পেয়েছি। আশা রাখব ভবিষ্যতেও আমাদের দেশ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন করে নেবে। আপনারা ফোন করুন 9434077605 এই নম্বরে। আমাদের আজকের বিষয় ভাবনা বৈচিত্র্যের মাঝে ঐক্য, আমাদের দেশ ভারতবর্ষ। একজন শ্রোতা বন্ধু রয়েছেন, কথা বলে নেব। হ্যালো।
1: হ্যাঁ হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল দিদি ভাই।
0: হ্যাঁ প্রবীর বাবু বলুন।
1: হ্যাঁ দিদি ভাই, দেখুন বিবিধের মাঝে দেখো মিলন মহান, আমাদের ভারতবর্ষে নানা রকম লোক বাস করে, কিন্তু আমাদের সবার সাথে মিল, দশের লাঠি একের বোঝা হয়ে থাকলে আমরা কিন্তু ভারতবর্ষকে কাঁধে কাঁধ মিলিয়ে মানে এই সুস্থ জায়গায় রাখতে পারবো দিদি ভাই, এবং সেই জায়গা থেকে আমাদেরকে কিন্তু মানে লড়ে যেতে হবে। আজকে দেখুন আর্মিরা সারা রাত ধর রাত দিন পাহারা দিচ্ছে বর্ডারে বর্ডারে, আমরা কিন্তু নিশ্চিন্তে ঘুমাতে পারছি দিদি ভাই। তো যদি ওরাও ঘুমিয়ে পড়ে আমরা কিন্তু একবারে ঘুমিয়ে পড়ব। তো সেই জায়গায় দেখুন বিবিধের মাঝে মলান মহান মিলন, এই যে মিলনটা আমরা কিন্তু রেখে যাচ্ছি এবং রেখে যাব, আগামী প্রজন্মকে সেই মহান মিলনটা শিখিয়ে দিতে হবে, যে যেন আমরাও যেন যেভাবে বেঁধে আছি তোমরাও যেন বেঁধে থেকো। হ্যাঁ কিন্তু এখন তো হোয়াটসঅ্যাপের যুগ, তো হোয়াটসঅ্যাপে তারা মত্ত হয়ে আছে, যাতে তারা জেগে ঘুমায় এবং জেগে দেখে যে ভারতবর্ষকে আমাদের যে জায়গায় আমরা ছিলাম সেই জায়গা থেকে অনেকটা আমরা উঠে এসেছি। আজ দেখুন পরধন মত্ত লোভিনু, আজকে মাইকেল মধুসূদন লিখে গেছেন যে আমরা পরের ধনে কোনো দিন লোভ করব না, আমাদের যেটা নিজের ভারতবর্ষে আছে সেই জায়গাটা নিয়ে আঁকড়ে বসে থাকবো, এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় পাওয়া এবং পাবো। হ্যাঁ এইটুকু বললাম।

0: দিনে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: নমস্কার নমস্কার। আমরা এখানে গান শুনিনি প্রথমে, তারপরে আবার কথা হবে আপনাদের সাথে। আশা ভোঁসলের কণ্ঠে আধুনিক গান।

0: আমাদের সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু, কথা বলে নেব। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো,
1: হ্যালো,
0: কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আরও একবার চেষ্টা করছেন উনি, আমি দেখি ধরতে পারছি কি না ওনাকে। হ্যালো,
2: হ্যালো, নমস্কার ম্যাডাম,
0: নমস্কার।
2: আমি ত্রিপুরা থেকে বলছি, গোপাল মহাজন।
0: হ্যাঁ গোপালবাবু, ত্রিপুরা থেকে আপনি অনেক দূর থেকে ফোন করেছেন।
2: ও, অনেক দূর, একদম বাংলাদেশ বর্ডারের লগে।
0: আচ্ছা,
2: আজকের বিষয়টা কি ম্যাডাম?
0: আজকের বিষয় বৈচিত্র্যের মাঝে ঐক্য,
2: হ্যাঁ,
0: আমাদের দেশ ভারতবর্ষ।
2: দুই
0: বৈচিত্র্যের মাঝে ঐক্য, আমাদের দেশ ভারতবর্ষ।
2: আচ্ছা আচ্ছা, ভারতবর্ষ আমাদের মাতৃ, আমাদের জন্মভূমি, আমরা ভারতবাসী, সবাই
0: হুম
2: সবাই মিলে আমরা ভারতের একতাভাবে বসবাস করি।

0: তার জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে
1: হুম
0: নিয়ে
1: হুম
0: আমরা ভারতের এক জাতি এক প্রাণ এক দেশ ভাবে আমরা বসবাস করতে চাই। কাউকে হিংসা ভেদাভেদ যাতে রাখা যায় না, আমরা সবাই ভারতবাসী, আমরা ভারতের দিকে সব সময় বিভিন্ন শত্রু আমাদের আক্রমণ করতে আছে, আমরা তার সঙ্গে লড়াই করে এই ভারতবাসীর মাটিতে বসবাস করতে চাই, যাতে ছিন্ন বিচ্ছিন্ন না হয়।
1: তার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে প্রত্যেককে একসাথে।
0: সবাইকে ঐক্যবদ্ধ,
1: ঠিক
0: আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ থাকতে হবে,
1: ঠিক বলেছেন।
0: সশত্রুকে বিনাশ করতে হবে, এটাই আমাদের লক্ষ্য আর কি।
1: খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ধন্যবাদ। এই যে নানা ধর্ম, নানা জাতি, নানা বর্ণ, নানা ভাষা, নানা পরিধান, কিন্তু সবার তো একটাই পরিচয়, আমরা ভারতবাসী। এটাই আমাদের পরিচয় এবং এটাই আমাদের গর্ব। আর এই বৈচিত্র্যের মাঝে একতাই আমাদের ভারতবর্ষের ঐতিহ্য। আরেকজন শ্রোতাবন্ধু রয়েছেন। হ্যালো,
2: নমস্কার ম্যাডাম,
1: নমস্কার।
2: আমি সুমন মোহন বলছি, আগরতলা ত্রিপুরা থেকে।
1: হ্যাঁ বলুন।
2: দেখুন, খুবই ভালো প্রসঙ্গ নিয়ে আলোচনা করছেন আজকে, তা আমি এ বিষয়ে ছোট করে কিছু বলতে চাই, বেশি বড় করে বলছি না, যেহেতু অনেক সেটা বলতে ফোন করবেন, সবার মতামত শুনতে চাই, তা আমার মতো করে আমি বলছি। দেখুন, আমাদের ভারতবর্ষ নানা ভাষা ধর্ম জাতি, হ্যাঁ, যেমন ধরুন পোশাক, খাবার ও সংস্কৃতি এক অপূর্ব মিলন ভূমি। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে অরুণাচল, প্রতিটি অঞ্চলের মানুষের জীবনযাত্রা আলাদা, কিন্তু হৃদয়ে হৃদয়ে আমরা সবাই কিন্তু এক। আর আমাদের জাতীয় পতাকা, সংবিধান, দেশের প্রতি ভালোবাসা আমাদের একা একাতার বন্ধনে আবদ্ধ করে। এই বৈচিত্র্য ভারতের সৌন্দর্য শক্তি, তাই বিভেদ নয়, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভাতৃত্বের মাধ্যমে আমাদের ঐক্যকে আরো শক্তিশালী করতে হবে। আমরা ভিন্ন হতে পারি, কিন্তু আমাদের দেশ এক, আমাদের ভারতবর্ষ এক, তাই আমাদের উচিত আমাদের ভারতবর্ষকে সবাই সমানভাবে মানে ভাগ করে এগিয়ে
1: খুব ভালো বলেছেন, অনেক ধন্যবাদ। শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান। এবারে একটা গান কিশোর কুমারের কণ্ঠে।

0: 80তম স্বাধীনতা দিবস কিন্তু পালন করলাম। তো দেখুন সত্যি তাই, আমাদের দেশ বৈচিত্র্যের মধ্যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন ও মহান। তো সত্যি এখানে আমাদের দেশের দেখুন কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সব দিকেই সুবেষ্টিত পর্বতমালা, হ্যাঁ, তারপরে আপনার প্রাকৃতিক সৌন্দর্য, হ্যাঁ, তারপরে এত যে নদ নদী বয়ে চলেছে, এখানে আমাদের নানা ধর্মের মানুষ আমরা একসঙ্গে বাস করছি, মিলিতভাবে আমরা রয়েছি কিন্তু একসঙ্গে, এখানে আমাদের কিন্তু কোনো ভেদাভেদ কিন্তু আমরা করি না, হ্যাঁ, আমরা সবাই মানুষ। আর এটা আর সব থেকে বড় কথা, আমরা ভারতবাসী,
1: ঠিক, আমরা সবাই ভারতবাসী, ভারতবাসী,
0: জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু আমরা সবাই সবার পাশে রয়েছি। হ্যাঁ দেখুন, আমরা যেমন বড়দিন পালন করছি, তারাও কিন্তু দুর্গাপুজো পালন করছে, ঈদ পালন করছি, কিন্তু সবাই সবার উৎসব, কিন্তু ধর্ম যার যার উৎসব কিন্তু সবার। তো এইভাবে কিন্তু আমরা সব কিছু পালন করে আসছি, আর এইভাবেই আমার দেশ কিন্তু সবার সেরা দেশ বলেই আমি মনে করি। আর এইভাবে থাকলেই ভারত আবার জগতে সবাই শ্রেষ্ঠ আসন লবে।
1: একদম ঠিক কথা বলেছেন, খুব ভালো লাগলো, শুনতে থাকুন অনুষ্ঠান। সাম্প্রদায়িক এই সম্প্রীতি তো আমাদের সবচেয়ে বড় শক্তি। পরাধীন ভারতবর্ষেও আসমুদ্র হিমাচল একসাথে সেই স্বাধীনতা সংগ্রামে যুক্ত হয়েছিল, এবং অগণিত ভারত মায়ের বীর সন্তান, তাদের উৎসর্গীকৃত প্রাণ, তাদের সেই রক্ত ঝরানো পথে এসেছিল ভারতবর্ষের স্বাধীনতা। আমাদের এই দেশ আরও এগিয়ে যাক এবং আমাদের এই সম্প্রীতি অক্ষুণ্ণ থাকুক। আবার গানে ফিরে যাই।

0: আরেকজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সাথে, কথা বলে নেব তার সাথে। হ্যালো,
1: হ্যালো দিদি, আমি ত্রিপুরা থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।

0: ত্রিপুরা থেকে কৃষ্ণমোহন বড়সিং বলছি দিদি।
1: হ্যাঁ বলুন।
0: আজকে বিষয় হইল বৈচিত্র্য মধ্যে ভারত, নাকি?
1: হ্যাঁ, বৈচিত্র্যের মাঝে যে আমাদের একতা রয়েছে, বৈচিত্র্যের মাঝে ঐক্য, এটাই আমাদের দেশ ভারতবর্ষ।
0: হ্যাঁ হ্যাঁ, দেখেন আমাদের দেশ সেই কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত নানা ভাষা নানা মত নানা পরিজাত বিদেশের মাঝে দেখো মিলন মহান। আমাদের ভারতবর্ষের মতো পৃথিবীতে বোধ হয় এত জাতি এত গোষ্ঠী নাই যে তার মধ্যেও দেখবেন আমরা সবাই একতা। এই যে একতা বৈচিত্র্যময়, যার যার ধর্ম যার যার উৎসব সবার, আমরা একে অপরকে সাহায্য করি। আবার দেশের যেই কোনো জাতি গোষ্ঠী আমরা মিলেমিশে আজকে দেশটা আমরা অনেক দূর এগিয়ে যেতে পারছি। তা আশা করবো আমার দেশ যাতে আরো উন্নত হয়, আরো সারা বিশ্বে মাথা করে দাঁড়াতে পারে, এটাই বলছি আর কি দিদি।
1: অনেক ধন্যবাদ, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। কেহ নাহি জানি কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হল হারা। হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক হুন্দল পাঠান মোগল এক দেহে হল লীন। এই আমাদের ভারতবর্ষ, সবসময় সবাইকে আপন করে নিয়েছে। ভারতবর্ষ মানবতার এক নাম, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, প্রেমের জোয়ারে এ ভারত ভাসমান, যুগে যুগে তাই বিশ্বের যাওয়া আসা। এই প্রেম মৈত্রী বন্ধুত্ব সম্প্রীতি এসবই আমাদের ভারতবাসীদের মনের অনেক গভীরে সঞ্চিত রয়েছে মূল্যবান ধনরত্নের মতো। এবং এই সম্পদ আমাদের ভারতবাসীর সম্পদ এবং আমাদের ভারতবর্ষের গৌরব। আরও একজন বন্ধু রয়েছেন। হ্যালো,
2: নমস্কার দিদি।
1: নমস্কার,
2: খুব সুন্দর বিষয় দিয়েছেন আজকে, খুব ভালো লাগলো বিষয়টা শুনে। কবি কথায় বলা যায়, জাতিপ্রেম নাম ধরি প্রচন্ড অন্যায়, ধর্মের ভাঙ্গাতে চাহি বলি বন্যায়। তো ভারতীয়দের ভাগ্যের আজ নেমে এসেছে এক দুর্ভাগ্যের পর্যায়ে। শুধু ভারত নয়, অন্যান্য বহু দেশও ভাগ্যের আকাশে জমে থাকে এই কারণে। হ্যাঁ, দিকে দিকে দেখা দিয়েছে সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদ, প্রাদেশিকতা, দেশ ভাঙ্গার চক্রান্ত, তাতেই বিপন্ন হয়েছে মানবতা। কবি ভাষায় আমরা আরো বলতে পারি যে দিকে দিকে সমুদ্রের তীরে তীরে কাঁপি থর থর উন্মত্ত জন্তুর মুখে জীবনী শোনার।
1: কিন্তু এসবের মাঝেও আমাদের ভারতবর্ষে এত সব কিছুর মাঝেও সেই একতা আমাদের রয়েছে এবং থাকতে হবে এবং রয়েছে। তাই আমাদের দেশ এগিয়ে যাচ্ছে ক্রম উন্নতির পথে এবং আলোর পথে। আপনি কোথা থেকে বলছেন এবং কে বলছেন একটু বলবেন?
2: আমি হেল্লাপাটি থেকে বলছি, মিলন কুমার বলছি, ফোন করি লাইন কম পাই। খুব সুন্দর এইসব বিষয় আমার খুব ভালো লাগে। খুব সুন্দর যে আপনারা দিয়েছেন, সকালে সকালে শুনলাম শিশুদের কি মোবাইল কি যেন যাই হোক এরকম বিষয়ে ছিল, খুব ভালো লেগেছে সেটাও আমাকে। রেডিও এসব শুনি ভালো লাগে, আপনাদের অনুষ্ঠানগুলোই ভালো লাগে।
1: অনেক ধন্যবাদ আপনি ফোন করলেন আমাদেরকে এত দূর থেকে। শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান,
2: ভালো থাকবেন।
1: আপনিও খুব ভালো থাকবেন, কথা হবে আবার। এবারে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানখানি।

0: একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে, কথা বলে নেব। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: নমস্কার। বৈদ্য দাস
0: হ্যাঁ
1: আছে বলছি।
0: হ্যাঁ, অনুষ্ঠান শুনছেন তো? আমরা
1: ভালো হলো।
0: অনুষ্ঠানের একদম
1: হ্যাঁ
0: শেষ পর্বে আপনি আজকে ফোন
1: হ্যাঁ
0: করেছেন।
1: ভালো হলো। গান চালান,
0: আমরা গান
1: শুনতে
0: চালালাম
1: পাচ্ছি তো?
0: এবং আমাদের অনুষ্ঠান প্রায় শেষের পথে, আপনি শুনতে থাকুন।
1: হ্যাঁ হ্যাঁ আচ্ছা,
0: আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্বে চলে এসেছি, শেষ করতে হবে অনুষ্ঠান এখন। যদিও আপনাদের সাথে আরও কথা হয়তো বলা যেত, কিন্তু সময়ের হাতে বাঁধা, তাই ঘড়ির দিকে তাকিয়ে আর কথা বলা আজকের মতন এখানেই শেষ করতে হচ্ছে। আমি অপর্ণা এতক্ষণ ছিলাম আপনাদের সাথে। আজকের মনের জানালা অনুষ্ঠানে বিষয় ভাবনায় ছিল বৈচিত্র্যের মাঝে ঐক্য, আমাদের দেশ ভারতবর্ষ। ভারতবর্ষের এই একতা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই যে ঐক্যবদ্ধ আমাদের একসাথে পথ চলার এই অঙ্গীকার, যা স্বাধীনতার প্রথম মুহূর্তে নেওয়া হয়েছিল, আমাদের মনে চা অক্ষুণ্ণ থাকুক। আমাদের চিন্তায় চেতনায় দেশপ্রেম সদা জাগ্রত থাকুক এবং দেশ এগিয়ে যাক উন্নতির পথে, আরও অনেক অনেক অগ্রগতির পথে। আমাদের এই সম্প্রীতি আমাদের মধ্যে থাকুক এবং প্রবাহিত হোক যুগ যুগ ধরে আমাদের পরবর্তী প্রজন্মে। এইটুকু বলেই আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন এবং স্বাধীন চিন্তায়, মুক্ত চিন্তায় বিশ্বাসী থাকবেন। নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি। এতক্ষণ

0: round as Indian shuttlers made a winning start to their campaign. And that's the end of this news bulletin.
1: আকাশবাণী শিলিগুড়ি আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 23 আগস্ট রবিবার পর্যন্ত সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সংক্রান্ত এক সতর্কবার্তায় বলা হয়েছে পরবর্তী দুদিনে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার বিচ্ছিন্ন কিছু এলাকায় ভারী বর্ষণ হতে পারে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্থানেই বজ্র বিদ্যুৎ সহ 30-40 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 অমৃতবাণী, তারপর বন্দনা, 6:25 উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস, তারপর থাকবে চাষবাসের টুকিটাকি। মাটি পরীক্ষা কিভাবে করব এ নিয়ে বলবেন ডক্টর সন্দীপ হেমব্রম। 6:30 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য, ডায়াবেটিস এ নিয়ে বলবেন ডক্টর সমর বন্দ্যোপাধ্যায়। মাম্পি মহন্তর কণ্ঠে লোকগীতি 6:35। 6:45 বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, 7:00 প্রত্যুষা, 7:45 নজরুল গীতি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, 9:00 শুনবেন আধুনিক গান কুমার শানুর কণ্ঠে, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী ওস্তাদ বিলায়েত হুসাইন খান, 10:00 আমার গ্রাম আমার দেশের কথা, কাল শুনবেন কানকি গ্রাম পঞ্চায়েত থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, 10:20 মজদুর মণ্ডলী, শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ল্যাব টেকনিশিয়ান বিজয় ভৌমিকের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন মীরা শর্মা, 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT, 11:00 কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান, 11:30 বিদ্যার্থীদের জন্য কাল দ্বাদশ শ্রেণীর জন্য বিষয় বায়োলজি, 12:00 কথায় সুরে 1:00 মহিলা মজলিস, সদ্ভাবনা দিবসে সম্প্রীতির বার্তা এই বিষয়ে আলোচনা অংশগ্রহণে থাকবেন অজন্তা সিনহা এবং কৃষ্ণা কর দে। বিকেল 3:00 গান পরম্পরা শুনবেন খেয়াল শিল্পী বিদুষী পূর্ণিমা সেন। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের কাল সকালের অনুষ্ঠান সূচি। 6:05 বান্দানবার এবং চিন্তন, 6:35 রামচরিত মানস, 6:45 সঙ্গীত সরিতা, 7:00 ভুলে বিশ্রে গীত হাম হ্যায় রাহি পেয়ার কে 7:30, 8:15 ত্রিবেণী, 8:30 চিত্রলোক, 9:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান ইন্দ্রধনু, 11:00 চয়নিকা, 3:00 সখী সাহেলি। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি আমাদের স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 11:13 হয়ে 45 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপে। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। শুভরাত্রি, জয় হিন্দ।